0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা। আজ বুধবার, ১৩ জ্যৈষ্ঠ, ৯ জিলহজ, ২৭ মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানী সহ সারাদেশে চলছে কোরবানির হাটে শেষ দিনের পশু কেনা বেচা। ঈদে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন, আজ মুসল্লিরা সেখানে পশু কোরবানি দিচ্ছেন। এবং ইরানে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: আগামীকাল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষ পঞ্জী অনুযায়ী ১০ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় ৪০০০ বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসালাম মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসালাম আল্লাহকে খুশি করার জন্য তার পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেন। তবে সর্বশক্তিমান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে সারা বিশ্বের মুসলমানগণ মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লেখা এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মার দ্বার প্রান্তে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। তারেক রহমান বলেন, গৌরবান্বিত মুসলমানদের এই উৎসব শুধু আনন্দ উদযাপনের জন্য নয়, বরং এটি সর্বশক্তিমান মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের স্বর্গীয় বার্তা বহন করে। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্ব তথা সকলের কল্যাণ কামনা করেন। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরকষাকষি, সরগরম কোরবানির পশুর হাট, চলছে শেষ দিকের বেচাকেনা, আছে ঝড় বৃষ্টির ধকলও। শেষ সময় এসে বড় আকারের গরুর দাম কিছুটা কমতে শুরু করছে। বিক্রেতারা বলছেন, হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।
3: আনছিলাম নগা থেকে ১২২ পিস, আর আমার কাছে ৭টা আছে, বিক্রি হয়ে গেছে আর ৩টা আছে, বিক্রি করে দিছি।
4: বৃষ্টির কারণে সমস্যা করছে।
2: হাটে কেউ এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ বা শুধু বাজার ঘুরে দেখতে। বেশ কিছু হাটে দাম না ছাড়ায় অন্য হাটেও ঠু মারছেন ক্রেতারা। দর কষাকষিতে জয়ী হয়ে সন্তোষ প্রকাশ করছেন অনেকেই।
5: মোটামুটি দামের মধ্যে আলহামদুলিল্লাহ পেয়েছি, শুকরিয়া।
6: আমার কাছে মনে হয়েছে বাজারটা একটু বেশি আজকে, আগামী দিন আছে।
2: ঝড় বৃষ্টির এই আবহ আর দামের ওঠানামার মাঝে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারও বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজার জুড়ে বানানো হচ্ছে দা ও বটি, কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বাড়িয়েছে, তাই অনেকেই আগে থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখছেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে পশুর হাটের সাথে সমানতালে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষঙ্গিক সরঞ্জামের বাজার। কোরবানি ঈদের আর মাত্র দুদিন বাকি থাকায় ঢাকার খিলগাঁও, রেলগেট, কাউরান বাজার, যাত্রাবাড়ি ও চকবাজার সহ বিভিন্ন আঞ্চলিক বাজারের কামারশালাগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। সারা বছরের তুলনায় এখন ব্যস্ততা একেবারেই আলাদা। দিনরাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং সান দেওয়ার ব্যস্ততা।
8: আমি চাপাটি নেবো, ছুরি নেবো, দাম জিজ্ঞেস করি নাই কেমন করে আর কি, দাম জানার জন্যই আসছি, দামে পৌঁছলে তো আমি নিবো আর কি।
7: রাজধানীর বিভিন্ন কামারশালা ঘুরে দেখা গেছে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ধারালো সব সরঞ্জাম। কারিগরদের টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। কামাররা জানান বছরের অন্যান্য সময় শুধু গৃহস্থলী কাজের বটি বা ছুরি তৈরি হলেও এই সময়ে বড় চাপাতি ও পশু জবাইয়ের বিশেষ ছুরির চাহিদা থাকে সবচেয়ে বেশি।
8: চাপাটের চাহিদা বেশি, আপনার চাপাটি আছে না? চাপাটের চাহিদা বেশি, ওটা হার কমে তো ওটা বেশি প্রয়োজন। তারপরে জবাই ছুরি, শিলা ছুরি, কামরা ছুরি, একটু যা তো সবই পাওয়া যায় আমাদের কাছে।
7: গত বছরের তুলনায় প্রতিটি স্প্রিং লোহার চাপাতি এবং বটিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। তবে দাম বেশি হলেও কোরবানির অপরিহার্য অনুসঙ্গ হওয়ায় পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী দা ছুরি কিনে রাখছেন।
9: তো এখান থেকে আমি একটা চাপাতি কিনছি আর দুইটা ছুরি কিনছি চামড়া ছিলার জন্য এবং কোয়ালিটি মনে হচ্ছে ভালো।
7: বর্তমানে বাজারের দরদাম ওজন বা সাইজ ভেদে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের চাপাতি 600 থেকে 800 টাকা, আকার ভেদে বটি 150 থেকে 800 টাকা, বড় ছোড়া 600 থেকে 1000 টাকা, চাকু সাইজ ভেদে দেশি বিদেশি 100 থেকে 500 টাকা এবং জবাই করার ছোড়া 500 থেকে 600 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিটি পুরনো সরঞ্জাম ধার করতে নেওয়া হচ্ছে 50 থেকে 200 টাকা পর্যন্ত।
8: ছুরি চাপাটি ধার দিতে আসছি, প্রতি বছরই আসি, ইনশাল্লাহ এবারও আসছি, আশা করি আগামীতে আল্লাহ বাতা রাখলাম হয়তো আবার আসা হইতে পারে।
10: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কোরবানির পশুপালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। তিনি গতকাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
11: বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। তো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের।
0: মন্ত্রী আরো বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও খামার ভিত্তিক উৎপাদন বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আসান হাবিব পলাশ বলেছেন, ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি গতকাল রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা বলেন। ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে র্যাব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে জাবেদ কারদার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি গতকাল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা এবং দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্রসহ দাগি আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই লক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী গতকাল বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কোরবানি পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর টাউন হলের তারিক স্মৃতি অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ৪৭৩৭টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইয়াসির খান চৌধুরী বলেন, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং নিজ নিজ এলাকায় এই বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে একটি পরিবারের ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ঈদ উপহার বিতরণের এই কার্যক্রমটি নজিরবিহীন, যা দেশের আর কোথাও শোনা যায়নি। গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে ১১৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখ মানুষের ভিড়ে হাম সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। ২ বছরের বেশি বয়সের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের।
12: বড় বাচ্চাদেরকে মাস্ক পরে রাখতে হবে, তাদের সমস্যা নাই। বিশেষ করে ছোট বাচ্চা যারা ১ বছর ২ বছরের নিচে, এদের মাস্ক পরানোর দরকার নেই। মাস্ক পরালে সাধারণত এদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, হাইপোক্সিমিয়া দেখা দেয়। হাইপোক্সিমিয়া বাচ্চার জন্য ক্ষতিকারক। যে গাড়িতে ভ্রমণ করছেন এই গাড়িতে যদি সংক্রামক হামের কোন রোগী থাকে তাহলে তার থেকে আলাদা রাখতে হবে। এবং হাম আছে যাদের, তাদেরকে পার্সোনাল গাড়িতে ভ্রমণ করার কথা বলবো, কোনো পাবলিক সার্ভিসে ভ্রমণ না করাই ভালো, কারণ অন্যান্য বাচ্চা এই ক্ষেত্রে সংক্রমণ হতে পারে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মুজদালিফায় অবস্থান করছেন। এরপর মিনায় যাবেন হাজিরা এবং বড় জামাইরায় কঙ্কর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিয়ে রায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসর নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করেন। ইরান বলেছে দেশটির উপর নতুন করে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানায়, সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে তথাকথিত আত্মরক্ষামূলক মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনকারী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালীর উপকূলবর্তী হরমুজ গান অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অযৌক্তিক কর্মকাণ্ডে পরিণতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী থাকবে। ইরানের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ইরান কোন অশুভ কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছাড়বে না এবং ইরানি জাতিকে রক্ষা করতে দ্বিধা করবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ বিরুদ্ধে ব্যাপকতর অভিযানের নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা চালিয়ে অন্তত 31 জনকে হত্যা করেছে। বেলজিয়ামের উত্তরাঞ্চলে বুকেনহাউটে ট্রেনের সাথে একটি স্কুল মিনিবাসের সংঘর্ষে দুটি শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল এই দুর্ঘটনা কবলিত মিনিবাসটিতে 7 জন ছাত্র বহন করা হচ্ছিল। ফেডারেল পুলিশের মুখপাত্র জানায়, বাসটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল। খেলা খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানী সহ সারা দেশে চলছে কোরবানি হাটে শেষ দিনের পশু কেনাবেচা। ঈদে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়নে বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। আজ মুসল্লিরা সেখানে পশু কোরবানি দিচ্ছেন। এবং ইরানে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। খবর শেষ হলো।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
14: সবার সাথে 90.4

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? গল্প করতে করতে, কথা বলতে বলতে আর মর্নিং মাইক করতে করতে কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে এবং আগামীকাল ঈদুল আজহা। আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটবে এবং সবার নিশ্চয়ই গরু কেনা হয়ে গেছে এতক্ষণে। তবে অনেকে আছে যারা হচ্ছে যে ঈদের আগে মানে চাঁদ রাতে কিন্তু মানে আজকে রাতে আর কি গরু কিনতে যাবে, তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। গরুর লাথি গুঁতো একটু খেয়ে তারপর গরু কিনে আনবেন আশা করি। যাই হোক, যারা গরু কিনে ফেলেছেন সবাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের গরুর একটা ছবি দিতে পারেন, ওকে? আমি কিন্তু যারা আমাদের আমাকে শুনছে তাদের সবার মধ্যে কিন্তু ভাগাভাগি করে নিব আপনাদের এই আনন্দটা, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে SMS এবং হোয়াটসঅ্যাপ। এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন অথবা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhaka FM। আমার কিন্তু ফেসবুকে একটা সুন্দর পোস্ট রয়ে গেছে, আজকে কোরবানির স্পেশাল একটা ছবি আপলোড করেছি, মানে আগামীকাল কোরবানির, আজকে ধরা যায় চাঁদা, যদিও আমাদের কোরবানিদের চাঁদ রাত কিন্তু 10 দিন আগেই হয়ে যায়, বাট তারপরও আমরা নিষ্পাপ মনে আসলে ঈদের আগের দিনকেই চাঁদ রাত মানি। আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করার যে ব্যাপারটা থাকে, তো আজকে কিন্তু অনেক জায়গায় ঈদ করে ফেলেছে অলরেডি, যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, বিশেষ করে চাঁদপুরের কিছু গ্রামের মানুষজন কিন্তু আজকে ঈদ করছেন। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, মানে যারা আজকে ঈদ করছেন তাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক এবং যারা কালকে ঈদ করবে তাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আজকে মর্নিং মাইক শুরু করব। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকি, তাই আজকেও চলে এসেছি, আজকে বুধবার। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে যে এই ঈদে কিন্তু আমরা 3 দিনই, মানে আমি তো থাকছি, মানে মর্নিং মাইক না থাকলেও আমি কিন্তু থাকছি এবং বিশেষ বিশেষ শো নিয়ে কিন্তু আমি থাকবো। সো বুঝতেই পারছেন যে আমি কিন্তু যাচ্ছি না, আজকে শেষ হয়ে গেল, আমি আজকে যাচ্ছি না, আমি থেকেই যাচ্ছি এখানে। যাই হোক, তো চলুন মর্নিং ম্যাক শুরু করি একটা সুন্দর গান দিয়ে। গান শুনতে শুনতে একটু ব্রেক নিব, অ্যান্ড ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: উত্তাজেন তো, মগর কি উত্তাজেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন
7: 90.4।

ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল দশটা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর একটা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল চারটা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা সাতটায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত এগারোটায়। ঈদের

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে ছারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা আমাকে শুনছেন এবং আগে থেকেই মানে প্রথম থেকে আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মনে আছে যারা প্রথম থেকে আমাকে শুনছিলেন, ঠিক ঈদের আগ দিয়েই ব্যাপারটা হয়েছিল, ঠিক রোজার ঈদের কিছুদিন আগ থেকেই আমি কিন্তু আপনাদের সাথে গল্প করা শুরু করেছিলাম। ঠিক তখন কিন্তু আমার গলা ভেঙে গিয়েছিল, আপনাদের কি মনে আছে সেই ঘটনা? কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমার গলা একদম ঠিকঠাক আছে। আপনারা হয়তো অনেক বেশি বেশি দোয়া করেছেন আমার জন্য এবং অনেক বেশি ভালোবেসেছেন আমাকে, সেই জন্য এবার আর সেই অঘটন ঘটেনি বা ঘটতে দেইনি আমি, ঠিক আছে? যাই হোক, আপনারা মর্নিং মাইক শুনছেন এবং আমি কিন্তু লাইভে আছি। আপনারা চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো গল্প করছিলাম যে আজকে চাঁদ রাত ধরার, মানে আমাদের বাঙালিদের জন্য ঈদের আগের দিন মানেই চাঁদ রাত, সেটা দরকার নেই, চাঁদ উঠুক আর না উঠুক আজ চাঁদ রাত, ব্যাপারটা এরকম। কিন্তু যাই হোক, কোরবানিদের চাঁদ কিন্তু 10 দিন আগেই উঠে গেছে, বাট আমরা কিন্তু আজকে চাঁদ রাত পালন করবো। এবং আজকে কিন্তু আমাদের কাজ কি, আজকে আমাদের কাজ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা এবং গরুর টেক কেয়ার করা, গরুকে ঠিকঠাক মতো খাওয়ানো, গোসল করানো বা টেক কেয়ার করা। এবং আরেকটা কাজ যেটা করি আমরা মেয়েরা, যে মশলাপাতি রেডি করা, এবং যেহেতু সকালবেলা উঠেই গরুর প্রথম মাংসটা কিন্তু রান্না করা হবে, সো মশলাপাতি রেডি করা। আর যারা কিছু ফাঁকিবাজ আছে আমার মতো আর কি, তারা কিন্তু হাতে মেহেদি দিয়ে সকাল সন্ধ্যা থেকে সকাল থেকে বসে পড়বে, কারণ জানে যে মেহেদি হাতে থাকলে কোনো কাজ করতে হবে না। যতই মেহেদি দেন সকালবেলা, ঈদের সকালবেলা কিন্তু কাজ করতেই হবে। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে একটা ব্রেক নিব এবং একটা সুন্দর গান শুনবো। ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

I love you.

শোরুমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: কুরবানির ঈদ মানে আনন্দ। পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। এবং ঈদ উপলক্ষে আগামীকাল থেকেও কিন্তু আমি থাকবো। আমাদের আজদের কিন্তু কোনো ছুটি নাই, আমরা কিন্তু লাইভ সবসময় থাকি আপনাদের সাথে। সো কালকেও থাকবো এবং এই পরবর্তী দিনগুলোতে থাকবো। আপনারা শো এর শিডিউল কিন্তু পেয়ে যাবেন, তো সেখান থেকেই জানতে পারবেন যে আমি কোন কোন সময় থাকবো। আমি একটু বলে দিই, আগামীকাল ঠিক রাত 11টা বাজে আছি এবং পরের দিন থেকে সকালবেলা আছি। তারপরও আপনারা শিডিউল দেখে ঠিক করতে পারবেন যে আমরা কে কখন থাকছি, তবে আমরা থাকছি, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, এবং বিশেষ বিশেষ শো কিন্তু থাকছে। যাই হোক, এবার আমি গল্প করছিলাম গরুর হাট নিয়ে। হাটের যে ব্যাপার, এই বছর যে অবস্থা দেখলাম যে গরুর দাম কিন্তু এবার বলা যায় যে তুলনামূলক একটু বেশি ছিল, কিন্তু তারপরেও এবারের গরুর হাট এবং ঈদ সবকিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকম একটা ভাইব ছিল। এবং এবার তো এটাও শোনা গেছে যে এবার কিছু কিছু গরুর নাকি ফেসবুক আইডি এবং টিকটক আইডিও ছিল। ও মাই গড, বুঝতে পারছেন আপনি, মানে গরুর মানে কোরবানি দিব কি, গরুর ভাইরাল বা গরুর ফেমাসিটি দেখেই মানে অবস্থা খারাপ। এবং এবারের গরুর মধ্যে কিন্তু কিছু বিশেষ নাম আমরা দেখতে পেয়েছি, কিছু সুন্দর সুন্দর মজার মজার নাম, যেটা আমাদের আগেই আমরা দেখতাম ছোটবেলায় যে গরুর নাম রাখা হতো সাকিব খান, গরুর নাম রাখা হতো সালমান খান এবং রাজাবাবু, এরকম কিছু ফানি নাম কিন্তু রাখা হতো। তো এবারও কিন্তু তাই করা হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এবার গরুর কিছু ফানি কয়েকটা নাম আপনি আমাকে কমেন্ট করে জানান বা এসএমএস করে জানান। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টেও কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন আমরা এখন আবার একটা ব্রেক নিয়ে আসি। আমি কিন্তু আছি সকাল 11টা পর্যন্ত, অনেক আড্ডা দিব, গল্প করবো, আজকে গরু নিয়ে আসলে বিশ্লেষণ করবো। হ্যাঁ, গরুর হাট এবং গরু নিয়ে বিশ্লেষণ করবো। আপনারা আমাকে মজার মজার এসএমএস পাঠাতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আমি চেষ্টা করবো লাইভে আপনাদের এসএমএস কমেন্ট পড়া। যদি নাও পড়ি কোনো মানে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমি পার্সোনালি আপনাদের সেই পোস্টের সেই কমেন্টের রিপ্লাই করবো, মেসেজের রিপ্লাই করবো। সো ডোন্ট ওয়ারি, আমরা এখন একটা ব্রেক নিয়ে আসি, সুন্দর একটা গান শুনবো এবং আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন
1: কি বানাইছেন মামা? এটা ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি, এবং এছাড়াও এবার ঈদ উপলক্ষে আগামী 3 দিনও কিন্তু আমি থাকবো। সো একদম পুরো সপ্তাহ কভার হচ্ছে। কিন্তু যারা মন খারাপ করছিলেন এতদিন যে আপু শুধু রবি থেকে বুধবারই আপনাকে শুনতে পারি, বাকি 3 দিন যে শুনতে পারি না, অনেক মন খারাপ লাগে, তারা কিন্তু এবার মন ভরেই আমাকে শুনতে পারেন। আচ্ছা, যাই হোক, মানে হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম একটা পোস্ট, এবং আপনাদের কাছে আমার প্রশ্ন যে এবারের কোরবানির ঈদে কোন ডায়লগটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে, রাগ করলা নাকি অন্য কোনো ডায়লগ আছে, সেটা একটু কমেন্ট করে এসএমএস করে জানান। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। অনেক সুন্দর একটা পোস্ট করেছি, সেই পোস্টে কিন্তু কমেন্ট করতে পারেন। আমার পোস্ট ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaafm। তো আমাকে কিছু ভাইরাল গসিপ আমাকে পাঠান, আমি তো প্রতিদিন আপনাদের সাথে গসিপ করি। যাই হোক, আরেকটা গল্প করছিলাম যে চাঁদ রাতের যে ব্যাপারটা, যে আমাদের বাঙালিদের জন্য চাঁদ উঠুক আর না উঠুক, ঈদের আগের দিন চাঁদ রাত, তাই না? তো আজকে কিন্তু আমাদের চাঁদ রাত, আমাদের এবং আমাদের বাংলাদেশের অনেকেই কিন্তু আজকে ঈদ করছে। যারা সৌদি আরবে মিল রেখে ঈদ করেন তারা কিন্তু আজকে ঈদ করেছেন। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, এবং যারা আগামীকাল ঈদ করবেন তাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। এবং আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো যাবে। এবং সব থেকে বড় কথা যেটা মাথায় রাখা সব থেকে বেশি উচিত, সেটা হচ্ছে যে ঈদে কিন্তু অনেকেই বাড়ি যাচ্ছেন, অনেকে গ্রামের বাড়ি যাচ্ছেন এবং ঢাকার বাইরে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন। অবশ্যই নিজের ঘর বাড়িঘর সেফ সিকিউর রেখে এবং সবকিছু টেক কেয়ার করে এবং খেয়াল রেখে তারপর বাসা থেকে বের হবেন, যেহেতু 2-3 দিন বা আরো বেশি হতে পারে বাসায় কেউ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা দরকার, তাই না? আর এছাড়াও আরেকটা যেই দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে গরু কোরবানির পর এবং গরুর কোরবানির আগে কিন্তু দেখা যায় যে একটু ময়লা হয়ে যায় আমাদের পরিবেশটা আশেপাশটা। তো সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে, গরুর বর্জ্য এবং রক্ত বা যেই ব্যাপারগুলো থাকে উচ্ছিষ্ট, মানে ফেলে দেওয়ার যে জিনিসগুলো সেগুলো অবশ্যই ড্রেনে অথবা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। এবং যেহেতু গরুর কোরবানির পর কিন্তু টানা কয়েকদিন প্রচুর মানে একটু গরুর একটা গন্ধ যেটা থাকে সেই গন্ধটা থাকে এবং একটা তেল তেল ভাব থাকে, কিন্তু সেই জন্য যেটা করতে হবে যে প্রচুর টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে? সো এটাতে কি হবে, আমরা নিজেরাও সেফ থাকবো, নিজেরাও সুস্থ থাকবো এবং অন্যরাও কিন্তু আমাদের কারণে সুস্থ থাকবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, আমি এই মুহূর্তে একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
3: এই কথা তো, চলো এখনি.
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি.
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে, এবং আজকেও কিন্তু আছি 11টা পর্যন্ত, যদিও এখন লাস্ট আওয়ারে চলে এসেছি। সো যাওয়ার আগে বলবো যে বাই দ্য ওয়ে আমি গল্প করছিলাম কোরবানির ঈদ চাঁদ রাত, এবং যেহেতু আজকে আমাদের বাঙালিদের চাঁদ রাত ধরা যায়, তো সেই চাঁদ রাতের প্রিপারেশন কেমন, অনেকেই কিন্তু আজকে মশলাপাতি রেডি করছেন এবং ফ্রিজ খালি করছেন, ফ্রিজ ক্লিন করছেন, এবং গরু যারা গরু কিনেছেন বা ছাগল কিনেছেন তারা কিন্তু গরুর এবং ছাগলের যত্ন নিচ্ছেন, এবং যারা কিনতে পারেনি তারা কিন্তু মানে মন খারাপ করার কোনো কারণ নেই। একজন মানে আমার কাছে মনে হয় যে আমরা বাঙালিরা যেহেতু সবাই ভাই ভাই, এবং আমাদের সবার প্রতি সবার একটা অন্যরকমের কানেকশন, অন্যরকম একটা টান, ভালোবাসা আছে, তো একজন দেওয়া মানেই কিন্তু সবাই দেওয়া, ঠিক না? এটা কোনো ম্যাটার করে না আমার কাছে মনে হয়। তো মন খারাপ করার কোনো কারণ নেই, আনন্দ ভাগাভাগি করে নিব আমরা, এবং যারা ফ্রি আছেন কোনো কাজ নেই তারা কিন্তু অবশ্যই ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন, টিউন করে থাকবেন, আমরা তো থাকছি। আমরা ঢাকা এফএম 90.4 ঈদ উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার প্রোগ্রাম আয়োজন করেছে আপনাদের জন্য, সো সেই প্রোগ্রামগুলো শুনতে থাকবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে এবং ঈদটাকে প্রপারলি সেলিব্রেট করতে পারবেন আমাদের সাথে। যাই হোক, বারবিকিউ করার প্ল্যান যাদের আছে তারা কিন্তু অলরেডি সবকিছু রেডি করছেন, এবং যেহেতু আগামীকাল ঈদ, এবার আগামীকাল রাতেই কিন্তু বারবিকিউ করা হবে, আই নো, সো তারা কিন্তু অলরেডি লেগে পড়েছেন ছাদে, ছাদ ক্লিন করছে এবং ছাদে একটা সুন্দর একটা কর্নার তৈরি করছেন। আর যারা বাচ্চারা আছেন তারা কিন্তু, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে কোরবানির ঈদে কি জামা কাপড় কেনা হয়? আসলে ঈদ মানেই যেহেতু আনন্দ, সেক্ষেত্রে ঈদে তো জামা কাপড় কেনা হয়ই। আমার মনে হয় যে একেবারে কিছু না কিনলেও একটা ড্রেস কিন্তু কেনা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেরা তো একটা পাঞ্জাবি দিয়ে সারা বছর পার করে দেয়, বাট মেয়েরা কিন্তু কিছু না কিনলেও একটা ছোট্ট মানে নর্মাল একটা ড্রেস হলেও কিনবে, যদিও ঈদের দিন সকালবেলা সে ড্রেস পরার মানে ভাগ্য হয় না, কারণ সকালবেলা উঠেই কাজে লেগে যেতে হয় এবং সারাদিন গরুর মাংস ক্লিন করা, দেন প্যাকেট করা, এবং যেটা করতে হয় যে কাকে কি দেবে এবং কোন কোন টাইপের মাংস কাকে দেওয়া হবে, এবং সে ভাগাভাগি করা, মাপ করা, সবকিছু মিলিয়ে প্রচুর ব্যস্ত একটা দিন। সো সে ব্যস্ততার জন্য সবাইকে বলবো যে অবশ্যই ঠান্ডা মাথায় রাখতে হবে সবার প্রথমে, আমার মতো মাথা গরম হলে কিন্তু চলবে না, প্রচুর ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং গুছিয়ে কাজ করতে হবে, এবং সবকিছু ক্লিন রেখে পরিষ্কার করে এবং সুন্দরভাবে গুছিয়ে সবকিছু ম্যানেজ করতে হবে। এটা আমাদের মেয়েদের মধ্যে অবশ্যই জন্মগতভাবেই আছে, যদিও তারপর আমি একটু বলে দিলাম আর কি। আর বাচ্চারা তো অবশ্যই কোরবানিদের দিন কিন্তু সারাদিন লুকিয়ে থাকে, কারণ ওরা কিন্তু একটু সেন্সিটিভ হয় এবং এই গরুর যেটা যে গন্ধ বের হয় সেই গন্ধটা সহ্য করতে পারে না। তো দেখা যায় আমি ছোটবেলা যেটা করতাম যে যখন বাচ্চা ছিলাম তখন এই কোরবানির দিন আমি সারাদিন লুকিয়ে থাকতাম, কারণ আমার খুবই অসহ্য লাগতো এই গন্ধটা। তবে এখন বড় হয়েছি, এখন কিন্তু কাজ করি, আর এখন তো আপনাদের সাথে ঈদ করবো, চলে আসবো সকালবেলা অথবা রাতের বেলা মানে সন্ধ্যাবেলা শোতে, সো সেখানে তো আমাকে পাবেনি। যাই হোক, এখন নেই মুহূর্তে আর একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I guess United.
2: উফ, শান্তি নাই রে?
3: আছে.
2: কই?
3: ঢাকা FM টিউন করেন.
2: তারপর?
3: পাবেন.
2: কি?
3: শান্তি.
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্র তটকাট আর গান সুরে সুরে.
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শোরুমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: কুরবানির ঈদ মানে আনন্দ। পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।
2: You're listening to Taka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে?
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন, শুনছিলেন ঢাকা FM 90.4 এবং আমি তানহা ছিলাম এতক্ষণ, এখন বিদায় নিব। আশা করি আজকের প্রোগ্রাম, আজকের শো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। এবং তার থেকেও ভালো লাগার ব্যাপার হচ্ছে, প্রতি বুধবার আসলে আমার কিন্তু খুব মন খারাপ হয় যে এইটা এই সপ্তাহের শেষ দিন, আবার সেই তিন দিন পর কথা হবে, কিন্তু আজকে কিন্তু আমার মন খারাপ হচ্ছে না, কারণ আগামীকাল আবারও আমি থাকবো, হয়তো এই সময় না অন্য কোনো সময়, কিন্তু আমি কিন্তু থাকবো, আপনার সাথে আড্ডা দিব, গল্প করব এবং ঈদ উপলক্ষে মজার মজার অনেক শো করব, অনেক আড্ডা দিব, অনেক গল্প করব, বিশেষ বিশেষ ব্যবস্থা আপনাদের আছে, আপনাদের জন্য আছে, তো সেগুলো আশা করি আপনারা এনজয় করবেন। তো আজকে আমি এই মুহূর্তে বিদায় নিব, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে আগামীকাল এবং টানা তিন দিন অনেক বেশি মজা হবে, আনন্দ হবে এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ঈদ অনেক বেশি ভালো কাটুক, সুন্দর কাটুক এবং অনেক বেশি আনন্দের সাথে কাটুক। তো আজকে বিদায় নিচ্ছি, কিপ স্মাইলিং, কিপ লিসনিং, ঈদ মোবারক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে
2: অমানিশা?

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: You're listening to Tarka FM 90.4.

0: Gas United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: ঢাকা FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
2: গরুর দাম কত? গরুর দাম এত কেমন? দাম কমে গেছে এবার।

ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল ১০টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর ১টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল ৪টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা ৭টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত ১১টায়। ঈদের

থাকছে ইদফুল হাউস রাত ১১টায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল ৯টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর ১২টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল ৪টায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা ৬টায় শুনুন ক্রেজি ক্রেইকে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার.
2: এই লন.
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই.
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই. ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফিটনেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: কুরবানির ঈদ মানে আনন্দ। পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে, সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United.
2: Ignition, Ag Station.

0: Rock FM 90.4.
1: Sara Deşe.
0: Sabah Safe.
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিট। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: Nation, X Station.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: 90.4 FM.

0: IGS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999।

0: 9666.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, ঢাকা FM.

ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল ডে। ঘড়ির কাঁটা দেখতে দেখতে কিন্তু একদম বরাবর দুইটা বাজে চলে এসেছে এবং আপনাদের সবার প্রিয় বন্ধু আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেল আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। ফ্রেন্ডস, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের ঠিক আগের দিনের একটা সুন্দর মুহূর্ত, বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার, চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ, চারিদিকে একটা কুরবানির গন্ধ পাওয়া যাচ্ছে, চারিদিকে কিন্তু একটা আমেজের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু আমাদের আরো একটা উৎসব, যেটা হচ্ছে আমাদের মুসলিমদের ঈদুল আজহা। তো আশা করছি এই ঈদটা সবার ভালো কাটবে, সুন্দর কাটবে এবং যে যেখানেই আছেন না কেন খুব ভালোভাবেই যাতে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনাই করছি, সেই আশাই রাখছি। কেউ হয়তোবা ঢাকায় আছেন, কেউ হয়তোবা ঢাকা ছেড়ে ঢাকার বাইরে চলে গেছেন নিজ নিজ পরিবারের কাছে, যে যেখানেই থাকেন না কেন সবাইকে আমি জানাচ্ছি অগ্রিম অগ্রিম অগ্রিম ঈদ মোবারক। তা আশা করছি অবশ্যই পুরো ঈদ জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং এই ঈদটা আমাদের একসাথেই কাটবে। আমি আছি পুরো ঈদ জুড়ে আপনাদের সাথে অনেক অনেক আড্ডা নিয়ে, অনেক অনেক গল্প নিয়ে, নতুন নতুন শো নিয়ে, ঈদ স্পেশাল শো নিয়ে। আশা করছি সবার সাথেই কিন্তু পুরো ঈদ জুড়ে আমাদের জমিয়ে একটা আড্ডা হবে। যাই হোক বন্ধুরা, আজকের এই দিনে সুন্দর একটা মুহূর্তে, সুন্দর একটা নতুন ক্ষণে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন, আছে একদম বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, আমি একদম শুরুর এই মুহূর্তে বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু সবাই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, যুক্ত হয়ে যেতে পারবেন রিদমের মিড ডে ফিল্ডের সাথে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। সো ফেসবুক পেজে যদি চলে আসেন আমাদের ঢাকা FM 90.4 এ, সেখানে কিন্তু আমার পোস্ট অলরেডি পেয়ে যাচ্ছেন এবং সেই পোস্টে যদি কমেন্ট করে ফেলেন এবং কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন কোথেকে শুনছেন রিদমকে, কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, ঈদের আগের দিনের এই মুহূর্তটা, এই সময়টা কেমন কাটছে এবং কোথায় আছেন। সো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম, আপনারা কমেন্ট করলেই সেই কমেন্ট কিন্তু আমি কালেক্ট করবো এবং হচ্ছে সেই কমেন্টের বেসিসে কিন্তু আজকে আমরা আড্ডা দিব, গল্প করবো। তাছাড়া বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল নাম্বারও আছে, 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং জানিয়ে দিতে পারবেন আপনার সুন্দরতম মুহূর্তগুলো, শেয়ার করতে পারবেন আমাদের সাথে আপনার জীবনের ভালো লাগার মুহূর্তগুলো, খারাপ লাগার মুহূর্তগুলো। আমি আছি কিন্তু আপনাদের কথা শোনার জন্য, আপনাদের গল্পগুলো শোনার জন্য। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গেলেই কিন্তু সার্চ করলে পেয়ে যাচ্ছেন। সো এটা যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি কিন্তু যুক্ত যেতে পারবেন আমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, তাছাড়া আমাদের প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান তো অপেক্ষা করছেই। সো আশা করছি সবাই যুক্ত থাকবেন, আমি দেখতে পাচ্ছি অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম শুরুর মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবার মেসেজ পড়বো, সবার সাথে গল্প করবো, তবে যেহেতু চলে এসেছি এখন আমি একটু টেনশন ফ্রি আছি, বিকজ ফ্রেন্ডদের কাছে আসলে আসলেই টেনশন ফ্রি হয়ে যাই। তো আমার যেটা মনে হয় যে সুন্দর এই দুপুরটা কিন্তু আমরা সুন্দর একটা গান দিয়ে শুরু করতে পারি। সো ফ্রেন্ডস, আপনারা কি বলেন? হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমাদের ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান, খুবই সুন্দর একটা গান, আমার পছন্দের একটা গান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সেটা আর কোনো গান না, সেটা হচ্ছে গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, আশা করছি গানটা সবার ভালো লাগবে। সো এত কথা না বাড়িয়ে সুন্দর এই দুপুরটা আমরা সুন্দর এই গানটা দিয়ে শুরু করে দিই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথেই থাকবেন, মিড ডে ফিল্ডের সাথেই থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। এত কথা না বাড়িয়ে সোজা চলুন আমরা এখন গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: Hello, listeners. This is RJ Rhythm here. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের সাথে সেই দুপুর দুইটা থেকেই। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এবং ঈদের ঠিক আগের দিন, অর্থাৎ এই আজকের এই দিনটাতে, আজকের দিনটাকে কি বলা যায়, আজকের দিনটা হচ্ছে আমাদের চাঁদ রাতের দিনের বেলা, তাই তো? যাই হোক, যেটাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবার ঈদ এবার ভালো কাটবে এবং হচ্ছে সবার ঈদ জুড়ে হয়তো অনেক অনেক প্ল্যান আছে। আমি কিন্তু অলরেডি আমার ফেসবুকে কিন্তু একটা পোস্ট ফ্রেন্ডস চলে এসেছে, যেখানে আমি লিখেছি যে আরজে রিদমের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তারপর বলেন কার কি প্ল্যান এই ঈদ জুড়ে। আড্ডা হোক ভরপুর, মিড ডে ফিল্ডের সাথে আছি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4। সো ফ্রেন্ডস, আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান, খুব ইজিলি কিন্তু যুক্ত যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ilovethakafm। অলরেডি আমার পোস্ট আছে সেখানে, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অনেক কমেন্ট চলে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, কমেন্ট করার জন্য। সবার কমেন্ট পড়বো, সবার সাথে আড্ডা দিব। হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, তার সাথে সাথে আমি নাম্বারেও দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি সবার উদ্দেশ্যে একটু ছোট করে বলে দিতে চাই, যারা আমাকে নাম্বারে টেক্সট করছেন বা নাম্বারে আমাকে হচ্ছে মেসেজ পাঠাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা সবাই কষ্ট করে একটু ফেসবুকে চলে আসেন। বিকজ আমি ফেসবুকের সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, সবার কমেন্ট পড়ছি। তো নাম্বারে যারা আমাকে রেগুলার টেক্সট করেন বা হচ্ছে যে আজকেও যারা আমাকে নাম্বারে টেক্সট করছেন, সবাই একটু কষ্ট করে সবাই একটু ফেসবুক পেজে চলে আসবেন এবং হচ্ছে আমার ফেসবুক পোস্টে কিন্তু সবাই কমেন্ট করতে পারেন। অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর পেজে গেলেই কিন্তু হচ্ছে আমার পোস্টটা পেয়ে যাবেন। সো সবার অপেক্ষায় আছি, সবাই চলে আসেন, আমি একটু ফেসবুক পেজ থেকে ঘুরে আসবো। বন্ধুরা, একদম শুরুর এই মুহূর্তে কে কে যুক্ত আছে আমার সাথে, কে কে কমেন্ট করছে তা দেখার জন্য। আচ্ছা, আমি একদম শুরু থেকে শুরু করব, যে একদম প্রথম যে মেসেজটা ছিল আমার, আমি দেখে আসি কে ছিলেন আমার সাথে। আচ্ছা, প্রথমেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে অবুজ পদ্ম। ঈদ মোবারক ভাইয়া। ভাইয়া, আপনাকেও ঈদ মোবারক। আশা করছি এই ঈদটা আপনার ভালো কাটবে, সুন্দর কাটবে। তারপর দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন আয়ান আছে আমার সাথে, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। তারপর দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে আমার সাথে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দাদা, আমাদের এখানে তো একটা উৎসব মুখর পরিবেশ, আপনার দাওয়াত রইল, অবশ্যই চেষ্টা করবেন অমৃত দাদা চলে আসার জন্য। জানিনি এটা এটা কখনো পসিবল না, হয়তো বা মুখের কথাই রয়ে যাবে। বাট দাদা, আপনি যদি কখনো আমাদের কোনো একটা ফেস্টে চলে আসেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, খুব খুশি হব। বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ দাদা কলকাতা থেকে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আবির মজুমদার কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে কমেন্ট সেকশনে, ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া। তারপর তহিদুল ইসলাম চলে এসেছে আমি দেখতে পাচ্ছি, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম বস? ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া। তহিদুল ইসলাম কিন্তু সবসময় থাকে আমাদের সাথে, সবসময় যুক্ত থাকে। যাক, আরো আরো কমেন্ট আছে, সবার কমেন্টই করবো, সবার সাথে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত হয়ে গেছে। সাউদা, কি অবস্থা? হ্যালো মিস্টার আরজে, হোপফুলি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সাউদা, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা সাউদা লিখেছে, আচ্ছা ভাইয়া ধরেন আমি যদি 6 মান্থ আর 1 ইয়ার পর টেক্সট করি, তাহলে কি আপনি আমাকে চিনবেন? কিংবা অনেকদিন পরে এসে যদি বলি আমি সাউদা, তাহলে কি আমার কথা আপনার মনে পড়বে নাকি ভুলে যাবেন? ভুলে যাওয়ার তো কোনো অপশনই নেই, কজ রিদমের ফ্রেন্ড বলে কথা। রিদমের যেই ফ্রেন্ড একবার রিদমের মনে বসে যায়, রিদমের মন থেকে এত ইজিলি বেরোতে পারে না। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সিলেট থেকে কিন্তু তাসলিমা যুক্ত আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তাসলিমা, আশা করছি আপনিও ভালো আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে একদম শুরুর মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমি একটু নাম্বার থেকে ঘুরে আসবো। তো আমি তারপর আরো একবার একটু বলে দিব যে নাম্বারে যারা আমাকে টেক্সট করছেন, সবাই একটু কষ্ট করে ফেসবুকে চলে আসেন। হ্যাঁ, আমি ফেসবুকে সবার অপেক্ষায় আছি, কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করতে পারেন। শুরুতেই দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু চলে এসেছে আমার সাথে। কোথায় ঈদ মোবারক কাছের মানুষকেও। আরজে, তুমি আমায় সালামি দিবা না? হ্যাঁ জিনিয়া, সালামি দিব অবশ্যই। আপনি হচ্ছে আমার সাথে আমাকে একটু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সালামিটা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর কোথায় জীবন এমন কেন, কেন আমি বাড়িতে ফিরতে পারছি এই ঈদে, কেন ঈদের মার্কেট করা হচ্ছে না বেশ কয়েক বছর ধরে? এম হাসান। আচ্ছা ভাইয়া দেখেন, এই যে ব্যাপারটা শেয়ার করলেন, এই ব্যাপারটা কি ছেলে মানুষের লাইফটাই এমন, ছেলে মানুষ যখন আস্তে আস্তে যখন সময়ের সাথে সাথে আগাতে থাকে, তখন তার আনন্দ, তার ঈদ উদযাপন, তার সেলিব্রেশন, তার হচ্ছে যত আনন্দ ফুর্তি আছে সেগুলো না একটু একটু একটু করে কমতে থাকে। আপনি যে ব্যাপারটা বলেছেন আমি বুঝতে পেরেছি, আমি আমি যদি রং না হই, এই ব্যাপারটা আসলে এরকমই, ছেলে মানুষের লাইফটা এমন, একদম যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনার দায়িত্ব থাকবে হচ্ছে ফ্যামিলির দিকে তাকানো, আপনার ফ্যামিলি ঠিকঠাকভাবে ঈদ করছে কিনা, তারা হ্যাপি আছে কিনা, তারা শপিং করেছে কিনা, এটাই হয়তো বা দেখার একটা বিষয় থাকে। সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, কজ ফ্যামিলি মেম্বার্স তারা যদি দুঃখিত বন্ধু তারা যদি খুশি থাকে তাহলে দেখবেন যে আপনার ঈদ কিন্তু ভালো কাটছে, আপনার সময়টাও ভালো কাটছে। আচ্ছা যাই হোক, হ্যালো ইংলিশ ম্যান, কি তা খবর, ভালো নেই, ঈদ মোবারক, আয়া পড়ছি সিলেট থাইকা আপনার তিরিং বিরিং বন্ধু, তমা থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। তারপর দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, ঈদ মোবারক, ঈদ মোবারক বর্ষা। যাই হোক বন্ধুরা সবাই যুক্ত আছেন, সবার সাথে আড্ডা দিব, সবার গল্প, সবার সাথে গল্প করবো, সবার মেসেজ করবো। একটা গানে চলে যাই আমরা, সবাই ফেসবুকে চলে আসেন, সবার অপেক্ষায় আছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির করা জানে মন তুই জীবন, পাগলু মুভির একটা গান। তা আশা করছি গানটা ভালো লাগবে, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।
2: বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন,

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: Traders United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Hello listeners, this is RJ Rhythm here with your show Mid Day Fields, with your favorite show Mid Day Fields, and আপনারা কিন্তু শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রিদম। কিন্তু বরাবর দুইটা বাজে চলে এসেছিলাম এবং আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন। সবাই অলরেডি যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি, বিকজ অনেক অনেক মেসেজ আসছে, অনেক অনেক কমেন্ট কিন্তু আসছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও ঈদের আগের দিনের এই মুহূর্তটা অবশ্যই ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে সবার, আমি জানি। এই যে ব্যস্ততার মধ্য দিয়েও সবাই চলে আসছেন, সবাই যুক্ত হয়ে গেছেন, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে। আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে যেহেতু আগামীকাল ঈদ, ঈদ চলে এসেছে এবং হচ্ছে কি বলে সেটাকে, যে হয়তো কেউ কেউ ঢাকায় আছেন, কেউ কেউ কেউ হয়তো ঢাকার বাইরে গেছেন, তো এইসব বিষয় নিয়ে আমরা গল্প করবো, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে ঢাকার ঈদটা আসলে কেমন হয় বা ঢাকার বাহিরের ঈদটা কেমন হয়। আমরা মোটামুটি জানি যে কোরবানির সময় কিন্তু ঢাকার ঈদ, আমার কাছে যেটা মানে মনে হয় যে ঢাকা শহরের কোরবানির সময়টা একটু বেশি এনজয়েবল, বিকজ গ্রাম দেশে যখন আপনি কোরবানির ঈদ করতে যাবেন সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় বা আমি যেটা সবসময় খেয়াল করি সেটা হচ্ছে, দেখেন ঢাকা শহরে আসলে কোরবানির ঈদের মজাটা কোথায় জানেন? এই যে একটা ঈদের এক সপ্তাহ আগ জুড়ে বা এই যে ঈদের আগ মুহূর্ত জুড়ে যে গরুর হাট, গরু ছাগলের হাটের একটা ব্যাপার, রাস্তাঘাটে এখানে সেখানে গরু দেখা যাচ্ছে এবং হচ্ছে মানুষজন গরু নিয়ে যাচ্ছে, আর আমরা ছেলেরা যারা আছে আমাদের দায়িত্ব তো একটাই, ভাই কত, ভাই কত, এ ভাই কত হইলো, ভাই জিতছেন জিতছেন, ভাই মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা কি বলে, এটা একটা ট্রেডিশন বলা যায়, মানে গরুর দাম জিজ্ঞেস না করলে আসলে পেটের ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর হচ্ছে ঈদ চলে আসে, ধরেন চার রাত আসে, তারপর হচ্ছে ঈদের দিন আসে, ঈদের দিন সকালবেলা নামাজ শেষে যখন গরুটাকে বিদায় দেওয়া হয় অর্থাৎ আল্লাহর নামে কোরবানি করা হয়, তারপর দুপুরবেলা যখন আবার আপনি দেখবেন যে আপনার বাসার নিচে যেইখানে আপনার এই পছন্দের গরুটা ছিল বা হচ্ছে যে গরুটাকে ঘিরে এত আনন্দ ছিল, তারপর হঠাৎ করে দেখলেন যে সে গরুটা নেই, সে গরুটা কোথায়, সে গরুটা তো কোরবানি হয়ে গেছে এবং মোটামুটি কাটাকাটি হয়ে যাচ্ছে। আর আর মজার বিষয় যেটা সেটা হচ্ছে অলরেডি হয়তো লাঞ্চ বা ডিনার হয়ে আপনার পেটেও চলে গেছে। তো যাই হোক, এটা এটাই হয়তো বা মানে আল্লাহ তাআলার আসলে সন্তুষ্টি অর্জনের একটা ওয়ে এবং হচ্ছে এটা আমাদের ভালো লাগার মতো একটা ওয়ে। তো তারপর যখন আপনি দেখবেন যে আবার খালি হয়ে গেছে, আর গরু টরু দেখা যাচ্ছে না, চারিদিকে একটা স্মেল পাওয়া যাচ্ছে, এই ব্যাপারটা আসলে কেমন যেন একটা অনুভূতি। তবে গ্রাম দেশের ক্ষেত্রে কি, গ্রাম দেশে হচ্ছে আপনি দেখবেন আজকেও গরু আছে, কোরবানির দিনও গরু আছে, কোরবানির দিনের পরের দিনও কিন্তু গরু থাকে থাকে। সো এই ব্যাপারটা আমার যেটা মনে হয় যে ঢাকাতে আসলে বেশি এনজয়েবল। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আরো আরো গল্প করবো, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো, আড্ডা দিব। আমি একটু ফেসবুক পেজ থেকে ঘুরে আসবো আর কে কে আছে যুক্ত আমার সাথে একটু দেখে আসি, চলুন। কোথায় কোথায় কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি আমার সাথে জিসান আছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম জিসান ভাইয়া, কেমন আছেন? তারপর দেখতে পাচ্ছি জাকারিয়া হোসেন কিন্তু চলে এসেছে, রিদম ভাইয়া ঈদ মোবারক, ভাইয়া আপনাকেও ঈদ মোবারক, ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে কে কে কে কে কে খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না কেন। যাই হোক বন্ধুরা, সবাইকে কিন্তু ঈদের দাওয়াত রইল, অবশ্যই কিন্তু সবাই চলে আসবেন নাখালপাড়ায় অর্থাৎ আমার বাসায়, সবাই একসাথে গোস্ত খাবার হচ্ছে জমি আড্ডা দিব। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি কে আছে আমার সাথে, পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন গত 24 তারিখ থেকে খুব অসুস্থ আমি, আমার জন্য দোয়া করবেন, রানী ফ্রম হাতিবান্ধা। ও হো রানী, অনেক অনেক দোয়া রইল, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি। আর 24 তারিখ তো অনেক দিন হয়ে গেল, যাক আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবেন। অনামিকা কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি, হ্যালো ভাইয়া কেমন আছো, আজকে কোনো ধাঁধা নেই? না আজকে কোনো ধাঁধা নেই, আজকে ঈদের আগের দিন, আজ শুধু হচ্ছে আনন্দ আর আনন্দ, আজ শুধু ঈদ মুবারক হাম্বা মুবারক, কোনো ধাঁধা নেই। আচ্ছা ঈদ মুবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি সিফাত ভাইকে খুঁজছেন, সিফাত ভাই তো নেই এখন, রিদম আছে আপনাদের সাথে, সিফাত ভাইকে বলে দিব সিফাত ভাইকে খুঁজছিলেন। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, শুনলাম আপনি নাকি এবার ঈদে আপনার মতো লম্বা একটা ছাগল কোরবানি দিচ্ছেন। না না, ছাগল কোরবানি দেয়া হচ্ছে না, আর আমার মতো ছাগল, আমি মানে আমার মতো, আমি কি ছাগলের মতো নাকি গরুর মতো, অনেকে বলে গরুর মতো আবার আপনি বলছেন ছাগলের মতো, যাই হোক মজা পেলাম খুব। আচ্ছা যারা আছে আমি দেখতে পাচ্ছি কেমন আছে ভাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর ও সিফাত ভাইকে সবাই খুঁজছে, এটা সিফাত ভাই না তো, এটা রিদম, রিদম আপনাদের বন্ধু রিদম, আপনারা কি ভয়েস কি মানে গুলিয়ে ফেললেন নাকি? আচ্ছা রংপুর থেকে ভাইয়া বুয়েটের বাসে
2: ঈদ করতে আসলাম আমি রাকা, তাই না কি? বুয়েটের বাসে, হ্যাঁ আমি মোটামুটি খেয়াল করেছি এবার বেশ কিছু পাবলিকের বাসে কিন্তু হচ্ছে ভার্সিটির বাসে কিন্তু এবার ঈদের কিন্তু একটা যাত্রা একটা সুবিধা দিচ্ছে, একটা সার্ভিস দিচ্ছে। ভালোই লাগলো ব্যাপারটা যে আসলে স্টুডেন্ট যারা আছে তাদের যাওয়া আসার একটা সুবিধা। এটাই আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ক্যাম্পাসের, মানে যেসব ক্যাম্পাস আসলে আবাসিক টাইপ হয় তাদের আসলে এই ব্যাপারটা কিন্তু আসলে অন রাখা উচিত যে ঈদে বা হচ্ছে যে কোনো উৎসবে যাতে তারা এভাবে করে হচ্ছে গ্রামের বাড়ি বা যারা ঢাকার বাইরে ঈদ করবে বা অন্যান্য সেলিব্রেশন করবে তাদেরকে একটু এগিয়ে দেওয়ার যে ব্যাপারটা। যাই হোক, আমার সাথে কিন্তু লিতুন জিরা আছে আমার সাথে, রংপুর থেকে বলছি। স্যার, আমি আমার পড়ালেখা করে অনেক বড় হওয়ার ইচ্ছা, আমি খুব গরিব, তাও আমি লেভেল 1-2 করতে চাই, কত খরচ পড়বে স্যার দয়া করে যদি বলতেন। ও আচ্ছা, এই প্রশ্নটা মোস্ট প্রবাবলি ATM এর আই গেস। আচ্ছা যাই হোক, কেমন আছেন রিদম ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জান্নাতুল হীরাও কিন্তু চলে এসেছে আমার সাথে দেখতে পাচ্ছি। ভাইয়া, চট্টগ্রামে ভীষণ ঝড় তুফান হয়েছিল, সেই তুফানের কারণে আমাদের ঘরের সামনে পুকুরটিতে আমার চোখের সামনে বিরাট একটা গাছ ভেঙে কারেন্টের তার সহ নিয়ে পুকুরে পড়ে যায়। ভাগ্য ভালো গাছটি কারো গায়ে পড়েনি। পুরো কাঠগড় এলাকা এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, জান্নাতুল হীরা যে ব্যাপারটা শেয়ার করেছে এই ব্যাপারটা আসলে খুবই কিন্তু সেন্সিটিভ একটা ইস্যু। এই বিষয়টা নিয়ে আমি যদি কিছু কথা বলি, যেহেতু ঈদের সিজন এবং ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে, অবশ্যই সবাই ব্যাপারটা মানে সবাই কিন্তু এই বিষয়টাতে কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন, কারণ চারিদিকে ঝড় তুফান হচ্ছে, গাছ ভেঙে পড়তে পারে, ইলেকট্রিসিটির একটা সমস্যা হতে পারে, তার কিন্তু বিচ্ছিন্ন হয়ে পানিতে চলে আসতে পারে, আপনার স্টিলের গেটে চলে আসতে পারে, লোহার কাছাকাছি চলে আসতে পারে। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি মোটামুটি বেশ কিছু জায়গায় কিন্তু এই ইলেকট্রিসিটির মানে হচ্ছে যে শখে, হ্যাঁ ইলেকট্রিক শখে কিন্তু অনেক মানুষজন মারা যাচ্ছে। তো সবাই অবশ্যই সাবধানে থাকবেন, ঝড় তুফানের সময় একটু সতর্কতা অবলম্বন করে নিজ নিজ ঘরে বা হচ্ছে একটা সেফ প্লেসে একটু থাকার চেষ্টা করবেন। যাই হোক, জান্নাতুল হীরা অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা বিষয় আমার সাথে শেয়ার করার জন্য এবং হচ্ছে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, অনেকেই আছেন, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, একটা গানে চলে যাবো আমরা। আদিত রহমান শামীম আর শ্রেষ্ঠার করা একটা গান, সব নিয়া নে, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। গানটা সবাই শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Mississippi Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু নতুন আরো একটা ঘন্টায় আমরা হাজির হয়ে গেলাম, অর্থাৎ দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে কিন্তু আবারও হাজির হয়ে গেছি। এই মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা আমাকে মাত্র শুনছেন, মোস্ট ওয়েলকাম। যারা সেই শুরু থেকে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে। পুরো মিড ডে ফিল্ড জুড়ে কিন্তু আমাদের অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে। তাছাড়া আমাদের প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান কিন্তু প্লে হচ্ছে, আশা করছি এই গানগুলো অবশ্যই আপনারা মিস করবেন না। আর এই মুহূর্তে সবার উদ্দেশ্যে আরো একবার একটু বলে দিতে চাই যে খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে অলরেডি আমার পোস্ট কিন্তু পেয়ে যাবেন এবং সেখানে কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি আপনার কমেন্ট কালেক্ট করে আমরা কিন্তু আড্ডায় মেতে উঠব। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে গেলেই কিন্তু পেয়ে যাবেন। সো দেরি না করে অ্যাপটি ডাউনলোড করে ফেলেন এবং এক্ষুনি যুক্ত হয়ে যান আমার সাথে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আমি একটু ফেসবুক থেকে ঘুরে আসবো কে কে আছে আমার সাথে, আমি একটু দেখবো। আচ্ছা, সুমাইয়া শিফা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, ঈদ মোবারক ভাইয়া, আপনাকেও ঈদ মোবারক সুমাইয়া শিফা। তারপর সেলিম রাজ কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হুমায়রা চলে এসেছে দুদিন পর। হুমায়রা মাঝে দুইদিন ছিল না, কেন ছিলেন না হুমায়রা ভাইয়া? আমাকে কি আপনার মনে আছে নাকি দুই দিন মেসেজ দেই না এজন্য ভুলে গেছেন? আমি হুমায়রা না, হুমায়রা ভুলবো কেন? যাই হোক, মোস্ট ওয়েলকাম। আশা করছি কেন ছিলেন না সেই বিষয়টাও জানাবেন। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি, গতকাল রওনা হয়েছে, এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি, অলরেডি 26 ঘন্টা হয়ে গেছে, আরো 150 কিলোমিটার রাস্তা যেতে হবে। দোয়া করবেন, ঈদ মোবারক। বাবা রে, এত এত সময় লেগে গেল, আসলে কি মানে? আচ্ছা অবসান ভাই, আপনার হোম টাউনটা ঠিক মানে আমি এর আগে বলেছিলেন আমার মনে আছে, বাট আমি আরো একবার একটু যদি ছোট করে বলে দিতেন, এত জ্যাম রাস্তাঘাটে। যাই হোক, আশা করছি আপনার যাত্রা শুভ হবে। এবং শুধু যে অবসান ভাই তা না, যারা যারা আছেন ঢাকার বাইরে যাচ্ছেন ঈদ করার জন্য, সবার যাত্রা, সবার জার্নিটা খুব সুন্দর হোক, সেফ হোক, সেই আশাই করছি, সেই দোয়াই করছি। আশা করছি সবাই সুন্দরভাবে বাড়িতে পৌঁছাবেন এবং হচ্ছে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই রে, কেমন আছো? কারেন্ট ছিল না, এখন আসলো, কোথায়? আর চার্জ দিয়ে তোমাকে শুনছি ভাই, সব বন্ধুরা কি আসছে? হ্যাঁ, সবাই মোটামুটি চলে এসেছে, রংপুর থেকে নবাবও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছি, ধন্যবাদ নবাব চলে আসার জন্য। হাই, কেমন আছো? রায়া ফ্রম চট্টগ্রাম, রায়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে কিন্তু রাফিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, ঈদ মোবারক জানিয়েছে। রাফিয়া, আপনাকেও ঈদ মোবারক। তারপর আমার সাথে যুক্ত হয়ে গেছে কে? যুক্ত হয়ে গেছে শারমিন ফ্রম রংপুর, ওয়াও নাইস। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জাহান, তাসনিম জাহান যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা একটা গানে চলে যাব, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আমরা এখন শাহেদের করা সুন্দরী গানটা শুনবো, ক্লাসরুমে বসে শেখা অ্যালবামের গান। তো এত কথা না বাড়ি সোজা গানে চলে যাই।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: হ্যালো লিসেনার, দিস ইজ আরজে রিদম হিয়ার. আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজে রিদম, কিন্তু দুপুর 2টা থেকেই আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে আছি বিকেল 5টা পর্যন্ত. অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে. অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য. তো অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন আপনাদের এই ঈদের প্ল্যান কি, এই ঈদ জুড়ে আপনারা কি কি করছেন, আপনাদের কেমন, কোথায় প্ল্যান আছে, কোথায় ঘুরতে যাচ্ছেন, কি কি রেসিপি ট্রাই করছেন. ফেসবুক থেকে একটু ঘুরে আসি বন্ধুরা, চলুন. ফেসবুকে অনেকেই যুক্ত আছে, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি. আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া. তারপর ইয়াসিন আহমেদ আরাফাত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি. আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম, হ্যালো হ্যালো. তারপর আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি পাখি পাখি. আসসালামু আলাইকুম ভাই, আমি পাখি রংপুর থেকে বলছি, চিনেছেন আমাকে, মেসেজ না করে এখানে এলাম. অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে নাম্বারে যারা টেক্সট করছেন. আমি সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই যে সবাই কিন্তু আমাকে আমার সাথে যুক্ত যেতে পারবেন. একটু কষ্ট করে যারা আমাকে নাম্বারে টেক্সট করছেন, তারা একটু কষ্ট করে হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, সেখানে আমি আছি আপনাদের কমেন্টের অপেক্ষায়. সো কমেন্ট করলে সেখান থেকে কিন্তু আমি সবার সাথে যুক্ত যাব, সবার সাথে কিন্তু আড্ডা দিব, গল্প করব. তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে. হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভাইয়া একটা কথা বলি, এই যে আমরা আপনাকে এত ভালোবাসা দিচ্ছি, যদি আপনি কোনোদিন আমাদের ভালোবাসা নিয়ে পালিয়ে যান তখন আমরা কি করব? সিলেট থেকে শিউলি? না না শিউলি, এরকম কোনো পসিবিলিটি নেই. সো এরকম কোনো টেনশনের কোনো মানে হয় না যে আমি আপনাদের ভালোবাসা নিয়ে পালিয়ে যাব. আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এই যে এখানে বসে আছি এবং আপনাদের সাথে কিন্তু আড্ডা দিচ্ছি. এই যে ধরেন ঈদের সময়টা, চারিদিকে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ, তবে এই যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের মাঝে আছি, কেন আছি বলতে পারেন? কজ আপনাদের এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমাকে এতটাই পাগল করে রেখেছে, মানে আমি কি বলবো, আসলে এটা ভাষায় বলার মতো না. মানে আমি সত্যি কথা বলতে একটা টানেই কিন্তু চলে আসি, আমি ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আমি কখন যাব, আমি কখন হচ্ছে আমার বন্ধুদের সাথে আড্ডা দিব, এরকম যে ব্যাপারটা আর কি. সো আমার পালিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই. আচ্ছা, তারপর তাসনিম জাহান কিন্তু আছে দেখতে পাচ্ছি আমার সাথে, প্রাপ্তি যুক্ত হয়ে গেছে আমার সাথে. ভাইয়া কেমন আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক. তারপর চিটাগাং থেকে আনোয়ার কিন্তু যুক্ত আছেন আমার সাথে দেখতে পাচ্ছি. টাঙ্গাইল থেকে তামিম আছে আমার সাথে, তমা আপু মার্কেটে গেছে. আচ্ছা, টাঙ্গাইলের তমা আপু, তমা আপুর ছোট ভাই মোস্ট প্রবলি তামিম. আচ্ছা, তারপর ফারুক আছেন কিন্তু হারাগাছ বুধ গ্রহ থেকে. তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন. হ্যালো রিদম ভাইয়া, জামিল হাতিবান্দা লালমনিরহাট থেকে, ঈদ মোবারক, দাওয়াত রইল. হ্যাঁ, আপনারও দাওয়াত রইল, আপনারও দাওয়াত রইল. তারপর দেখতে পাচ্ছি কে আছে, ঈদ মোবারক রিদম ভাইয়া, কালকে তুমি আমার টেক্সট পড়নি, আমি খুব রাগ করেছি. রোদেশি, বিটিএস আর্মি রোদেশি ফ্রম রংপুর. না রোদেশি, গতকাল কিন্তু আমি আপনার টেক্সট পড়েছিলাম, আপনি হয়তো মিস করেছেন. আপনার সাথে আমার কথা হওয়ার ঠিক কিছুক্ষণ পর পরই কিন্তু আমি হচ্ছে টেক্সট পড়েছি. তারপর দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত আছে রংপুর থেকে. তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, স্বপ্নীল আছেন. হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আম গুড. তারপর দেখতে পাচ্ছি স্মার্টফোন নেই, ফেসবুকে কমেন্ট করতে পারবো না, সরি. ইমন রংপুর থেকে, আচ্ছা ইটস ওকে, যারা পারছেন না তারা নাম্বারে থাকেন, বাট আমাকে নাম্বারে যারা রেগুলার করছেন এবং ফেসবুকেও যুক্ত আছেন অবশ্যই আমাদের ফেসবুকে চলে আসবেন, নাম্বার থেকে বেটার ফেসবুকে চলে আসেন, কমেন্ট সেকশনে কমেন্ট করেন, সেখান থেকে আমি সবার কমেন্ট করব. যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাই, চলেন আমরা এখন অনুপম রয়ের একটা গান শুনবো, যেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ অ্যালবামের অঙ্কের খাতা. খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিলের সাথে থাকবেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

Rockers, welcome back again to your favorite station, Dhaka FM 90.4. আমি আর জুরিদম কিন্তু আছি আপনাদের সাথে, আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। আশা করছি সবাই যুক্ত আছেন এবং শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আগামীকাল আমাদের পবিত্র ঈদের দিন, আমাদের পবিত্র ঈদুল আজহা। তো আশা করছি সবারই এই ঈদটা খুব সুন্দর কাটবে, খুব ভালো কাটবে এবং হচ্ছে অবশ্যই পরিবারের সাথেই কাটবে। সো এই ঈদ উপলক্ষে যদি আমি কিছু কথা একটু বলি, সেটা হচ্ছে অবশ্যই যারা ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং হচ্ছে সাবধানে যাওয়া আসা করবেন। যারা বাসে করে যাচ্ছেন অবশ্যই কিন্তু বাসে একটু সাবধানে বসবেন, সাবধানে একটু চলাফেরা করবেন। যিনি ড্রাইভার আছেন সে ঠিকঠাকভাবে গাড়ি ড্রাইভ করছে কিনা, সে ঠিক আছে কিনা, সে সুস্থ আছে কিনা, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নিজস্ব ব্যাগেজ যেগুলো আছে বা নিজের যে ব্যাগ ট্যাগ যা আছে সব অবশ্যই একটু দেখে শুনে রাখবেন। নিজের ওয়ালেট বলেন, ফোন বলেন, পকেটের টাকা পয়সা সব কিছু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা হাটে বাজারে যাচ্ছেন, গরু কিনতে যাচ্ছেন, শেষ মুহূর্তে হয়তো বা গরু নিয়ে একটা বিশাল একটা হিরিক কিন্তু শুরু হয়ে যাবে। কজ আমরা জানি যে মোটামুটি ঢাকা শহরে কিন্তু শেষের দিনে হচ্ছে সবাই গরুটা কিনে, কজ যেহেতু ঈদের আগের দিন এটা সবার জন্য সুবিধা হয়। তো অবশ্যই যারা হাটে যাচ্ছেন মাস্ক ব্যবহার করতে পারেন, ভালো একটা জুতা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যেই আপনার যেই টাকা পয়সা আছে সেগুলো অবশ্যই কিন্তু একটু দেখে শুনে রাখবেন। ব্যবসায়ীর সাথে বুঝে শুনে হিসাব নিকাশ করবেন, লেনদেনের ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকার ট্রাই করবেন। আর যারা ঢাকার বাইরে যাচ্ছেন বা যাবেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে বাসা বাড়িতে অবশ্যই ইলেকট্রিক্যাল যে সুইচগুলো আছে, লাইট আছে, ফ্যান আছে, সব অফ করা হয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন। পানির কল ছাড়া আছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন। কোথাও পানি জমে আছে কিনা সেটাও খেয়াল রাখবেন, কারণ পানি জমে থাকলে পরবর্তীতে দেখা যাবে এখান থেকেই কিন্তু মশার জন্ম হবে এবং হচ্ছে সেই মশাই কিন্তু আমাদেরকে আবার হচ্ছে কামড়াবে। তা অবশ্যই সেটাও খেয়াল রাখবেন। আর হচ্ছে যাওয়ার সময় দরজা জানালা ঠিকঠাকভাবে অফ করা হয়েছে কিনা সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। চুলা অফ করা হয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন। যদি পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ যদি ঘনিষ্ঠ থেকে থাকে বা যদি কাছের মানুষ কেউ থেকে থাকে তাকে অবশ্যই বাসার চাবি বুঝিয়ে দিয়ে যাবেন, যাতে করে সে একটু দেখাশোন করে রাখতে পারে বা খেয়াল রাখতে পারে। আর হচ্ছে অবশ্যই লঞ্চে যারা যাতায়াত করছেন, যেহেতু বৃষ্টি বাদলের দিন, ঝড় তুফান হচ্ছে চারিদিকে দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু লঞ্চে ওঠার সময় একটু সাবধানে উঠবেন, পানি পথে খুব সেফলি চলাফেরা করবেন। কারণ আমি চাই না যে রোজার ঈদের মতো আমাদের একটা এই আনন্দের সময়টা আসলে একটু খারাপ লাগার মতো সময়ে পরিণত হোক, এই ব্যাপারটা আমি কখনোই চাই না, চাইবও না। তো আশা করছি অবশ্যই সবাই সাবধানে যাওয়া আসা করবেন, সবার ঈদটা সুন্দর হোক, সবার ঈদ ভালো কাটুক, সবাই ঈদ শেষ করে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে পারুক, সেই দোয়াই সেই আশাই রাখছি। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জয়া আছে সিলেট থেকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শান্তা যুক্ত হয়ে গেছে। ভাইয়া তোমার এফবিতে পেজে কমেন্ট মেসেজ দিতে পারবো না, আমি আমার আম্মু বাটন ফোন দিয়ে তোমাকে শুনি। আচ্ছা, ইটস ওকে শান্তা, আমি আছি আপনার সাথে, কোনো সমস্যা নেই। বাট যারা ফেসবুকে যুক্ত আছেন অবশ্যই আমাদের পোস্টে চলে আসবেন, সেখানে কমেন্ট করলেই হবে। তারপর দেখতে পাচ্ছি রাহি চট্টগ্রাম থেকে আছে আমার সাথে। তারপর জিজ্ঞেস করে লাঞ্চ করেছেন কিনা, না লাঞ্চ এখন পর্যন্ত করা হয়নি, আপনাদের সাথে আগে আড্ডা দেওয়া শেষ করি তারপর দেখা যাক। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এতদিন লিখতাম অনিয়মিত লিসেনার, এখন থেকে লিখব নিয়মিত লিসেনার সিলেট থেকে প্রিয়া। বেশ বেশ, খুব খুশি হলাম নিয়মিত হয়ে গেছেন। আশা করছি এখন থেকে সবসময় রিদমের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে। তো যাই হোক বন্ধুরা, সবার কমেন্টই পড়বো, সবার মেসেজ পড়বো, আমি একটা গানে চলে যাবো, গান শেষ করে আবার খুব জলদি আসছি আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে প্রীতম আর দোলা রহমানের করা একটা গান, যেটা কিনা বরবাদ অ্যালবামের একটা গান আর কি, চাঁদ মামা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাব এবং আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, মিড ডে ফেজের সাথে থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

কোরবানির ঈদ মানেই আনন্দ। পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে, সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কোরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

0: Midday. Midday Fields.
1: Hello, listeners. Welcome back again. This is Archie Rhythm here with your favorite show, Midday Fields. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আমিও কিন্তু আছি আপনাদের সাথে। আরো একটা ঘন্টার প্রায় শেষ দিকে কিন্তু চলে এসেছি। ভালো সময়গুলো কোন দিক দিয়ে কিভাবে চলে যায়, ও গড নোজ ওয়েল। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে ঈদের আগের দিন, অর্থাৎ আগামীকাল কিন্তু ঈদের দিন। তো আপনাদের এই ঈদ জুড়ে প্ল্যান কি অবশ্যই জানাবেন। আমার কোনো প্ল্যান নেই, যেহেতু আমরা ছেলে মানুষ, আমরা তো সবাই জানি যে ছেলে মানুষের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে ঈদের নামাজটা পড়ে আসো, তারপর হচ্ছে গায়ের সুন্দর পাঞ্জাবিটা খুলে ফেলো, পুরনো একটা সেন্টু গেঞ্জি পরো এবং হচ্ছে কষায়ের দায়িত্ব নিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, ছেলেদের ঈদের দিনটা আসলে এভাবেই যায়। ছেলেরা হচ্ছে একদম সকাল থেকে শুরু হয়ে গরুকে গোসল করানো থেকে শুরু করে যে তার যে মানে যত দায়িত্ব আছে আর কি, সেই দায়িত্বগুলো পূরণ করে তারপর হচ্ছে কিন্তু সে এই সারাদিন গরু কাটাকাটি করো, মাংস কাটাকাটি করো, এগুলো প্যাকেটিং করো, এগুলো ভাগাভাগি করো, দেন হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাও, সব মিলিয়ে ঝিলিয়ে একবারে ছেলেদের কিন্তু মানে ব্যস্ত মানে ব্যস্ততম একটা দিন কিন্তু যায় হচ্ছে এই কোরবানির ঈদের দিনটা। সারাদিন হচ্ছে মানে সকালের টাইমটা ছেলেরা থাকে কষাই, দুপুরের টাইমটাতে হয়ে যায় ঘরের ছেলে মানে কাটাকাটি ভাগাভাগি, আর বিকেলের টাইমটাতে সে হয়ে যায় ডেলিভারি ম্যান। আর হচ্ছে সন্ধ্যার পরে সিকোয়েন্স আবার চেঞ্জ হয়ে যায়, তারপর কিন্তু সব বন্ধু বান্ধব একসাথে আবার পাঞ্জাবিটা পরে কিন্তু সব নায়কের মতো আবার চলে আসে। আর মেয়েরাও কিন্তু সারাদিন বেশ ব্যস্ত থাকে, তারাও কিন্তু আসলে খুব কাটাকাটি এটা সেটা সবকিছু নিয়ে, আসলে মায়েদের সাথে হাত বোলানো বা হচ্ছে রান্নাবাড়া করা, আমরা যেটা দেখি আসলে আমাদের বাংলাদেশি কালচারে যে মশলা বাটা, মশলা তৈরি করা, সকাল থেকে রান্নার একটা প্রিপারেশন, সব মিলে কিন্তু আসলে ঈদের দিনটা খুব ভালোই কাটে। তো সো এই ঈদের দিন নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আছি আপনাদের সাথে আড্ডা দিব এইসব বিষয় নিয়ে। আজকেও আছি, ঈদের দিনও আছি, ঈদের পরেও আছি, রিদম কিন্তু পুরো ঈদ জুড়েই আছে আপনাদের সাথে। তো যাই হোক, আমি ঈদের প্রোগ্রাম নিয়ে যদি একটু ছোট করে বলে দিই, আমাকে কিন্তু কালকেও পেয়ে যাচ্ছেন, কালকে কিন্তু আমি কোরবানি বাজ নিয়ে থাকবো আপনাদের সাথে বিকাল 4টা বাজে। ইউজুয়ালি কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হচ্ছে বিকাল 5টা বাজে থাকি, বাট কালকের দিনটা কিন্তু আমি থাকছি হচ্ছে বিকাল 4টা থেকে, যেখানে হচ্ছে কোরবানি বাজ নিয়ে থাকবো আপনাদের সাথে। অন্যান্য আরও আর যে যারা আছে সবাই কিন্তু থাকছেন, আজকে রাতের মধ্যে কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের একটা পোস্ট পেয়ে যাবেন, যেখানে সব আপডেট পাবেন যে কখন কোন আর যে থাকছে তার কোন স্পেশাল অনুষ্ঠান নিয়ে। সো অবশ্যই আশা করছি আমাদের সাথে যুক্ত থাকবেন। আর ঈদের ব্যাপারটা নিয়ে যদি বলি যে কোরবানির ঈদ, হ্যাঁ কোরবানির ঈদ এই ব্যাপারটা যে আসলে মানে শুধু গোস্ত খাওয়া বা হচ্ছে এনজয় করার ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে কিন্তু কোরবানির গোস্তও পৌঁছায় না, কোরবানির রক্তও কিন্তু পৌঁছায় না। সেখানে কি পৌঁছায় বন্ধুরা? সেখানে পৌঁছায় যেটা, সেটা হচ্ছে আমাদের তাকওয়া। সো আমার যেটা মনে হয় যে এটা কিন্তু আসলে খুবই মানে রাফ অ্যান্ড টাফ একটা বিষয় আমাদের ইসলামের, এবং মানে রাফ অ্যান্ড টাফ হলেও ব্যাপারটা কিন্তু খুব ইজি। মানে এই যে দেখেন আপনি কোরবানি করছেন আপনার প্রিয় পশুকে এবং মহান আল্লাহ তাআলার একটা সন্তুষ্টি অর্জন করতে পারছেন, এর থেকে মনে হয় না বেস্ট অপরচুনিটি আর হতে পারে? আমরা কিন্তু আসলে যদি পুরনো ইতিহাস টান দিই, আমরা কিন্তু এখানে অনেক অনেক স্টোরি আছে, মানে লাইক ধরেন পৃথিবীর বহু দেশে কিন্তু হচ্ছে এই যে ঈদ উল আজহা উদযাপিত হয়। হ্যাঁ, এই যে ব্যাপারটা, ঈদ উল আজহা মুসলিম যে জাতির পিতা ছিলেন আমাদের হজরত মোহাম্মদ, সরি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ও তার পুত্র হজরত ইসলাম ইসমাইল আলাহ ইসলামের যে একটা স্টোরি ছিল, যে ত্যাগ আর আত্মসমর্পণের যে একটা মানে কি বলবো সেটাকে, যে মানে লাইক স্মৃতি বিজড়িত যে একটা ব্যাপার ছিল, হ্যাঁ সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের এই ধর্মীয় উৎসবটা কিন্তু আসলে চলে আসছে। তো আশা করছি আপনাদের এই সুন্দর এই দিনটা, এই মহৎ একটা দিন, অবশ্যই সবার কোরবানি আল্লাহ তাআলা হচ্ছে কবুল করবেন এবং সবার কোরবানি যাতে সুন্দর হয়, স্বাভাবিক হয়, সেই দোয়াই রাখছি। আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই কোরবানিটা গরিব দুঃখী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। সো অবশ্যই আশা করছি এই ঈদের মেইন ভিত্তিটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই ঈদ সেলিব্রেট করবেন। আচ্ছা, আমি একটু ঘুরে আসবো আমাদের মেসেজ থেকে কে কে আছে একটু দেখে আসি বন্ধুরা, চলেন। কর্ণফুলি থেকে আছে আমার সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি, মুনতাহিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি কোথায় ঈদ মোবারক নভ ইয়ার, ও আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি ঈদ মোবারক আপনাকেও, ঈদ মোবারক, ঈদের খুশি মানে হাসি, কেউ গরু কেউ খাসি, দেশ জুড়ে সব শুনছে FM, বইছে আনন্দের জোয়ার, ঢাকা FM শুনতে চমৎকার। ওয়াও, বাহ বেশ ভালো। তো তোমা আপনি দেখি টুকটা কবিতাও বলে ফেলেন, ওয়াও ভালো ভালো। ঈদ মোবারক যুক্ত হয়ে গেলাম। তাসনিয়া সিলেট থেকে, তাসনিয়া মোস্ট ওয়েলকাম। রিদম ভাই আমার কাকু, আমাকে টাচ ফোন ধরতে দেয় না, তাই আপনার ফেসবুকে পোস্টে কমেন্ট করতে পারছি না। সুবর্ণ রায়, আচ্ছা ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। যারা পারছেন অবশ্যই আসবেন, আর যারা পারছেন না তাদের সাথে তো এখানে আছি আমি। তারপর নৌমি রাম্মু যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। কোথা থেকে বলেন? চট্টগ্রাম থেকে নৌমি রাম্মু। হ্যাঁ, আমি অবশ্যই, মনে আছে আমার, আমার ছোট্ট বন্ধু নৌমি, তার আম্মু যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আরশি বিথি আছে রংপুর থেকে আমার সাথে, ঈদ মোবারক জানিয়েছে, আপনাকেও ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে খাদিমুল আর হচ্ছে কারিমুল আছে আমার সাথে দেখতে পাচ্ছি গঙ্গাছড়া থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি ঈদ মোবারক জানিয়েছে মেরে ফিউচার হাজবেন্ড। হোয়াট? হ্যাঁ, ঈদ মোবারক মেরে ফিউচার হাজবেন্ড, কেসে হো? মুঝে সব কুছ সমাজ আয়া, তুম উসকো সালামি দেগি আর মে কিয়া কিয়া তা তোমারে সাথ। আচ্ছা, তারপর কোথায়, তুম জানতি হো মেরে সাথ আম্মি আর পাপা তুমে শুন রাহি হ্যায়। আচ্ছা, তাই নাকি? হিন্দি পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ট্রাই করছি। কোথায়, মতলব তুমারি শাশুমা আর শাশুজি শাশুরজি কো লেকার শুন রাহে। আচ্ছা, লাকি খান ফ্রম সিলেট, লাকি অনেক অনেক ধন্যবাদ। আর লাকি দেখি একবার আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বসে আমাকে শুনছে, যাক অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সালামি দিয়ে দিব, অবশ্যই দিব। সাউদাও কিন্তু সালামি চেয়ে রেখেছে, সাউদার সালামিও মিস হবে না আশা করছি। সাউদাও কিন্তু আমাকে লিখেছে যে এই যে মিস্টার, আমার কি দোষ, আমি কি দোষ করলাম, সালামি কোথায়, আমাকেও সালামি দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই যারা সালামি চাচ্ছেন সবাই চলে আসবেন নাখালপাড়ায়, এসে সামনাসামনি রিদমের সাথে দেখা করে সালামিটা নিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, চলুন একটা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন একটা ঘন্টায়। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে তবু আসো না তুমি, যেটা হচ্ছে বিসর্গ কল্লোলের করা একটা গান, ইয়ামাহা মিউজিক স্টেশন অ্যালবামের। সো আশা করছি গানটা সবার ভালো লাগবে। আমরা গানে চলে যাবো, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত আছে, মেসেজ করছে আমাকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু মেসেজে চলে যাবো এখন ডিরেক্ট, কারণ অনেক মেসেজ কিন্তু জমে গেছে এখন পর্যন্ত। আরও কিছু বিষয় নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব, তবে চলুন কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে কে কে আছেন। আচ্ছা, বৃষ্টি কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানিয়েছে। তারপর কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আসছে ঈদ চলছে গাড়ি, তোমার দাওয়াত আমার বাড়ি, হিমেল হাওয়া গরমের দিন, দাওয়াত দিলাম অগ্রিম, ঈদ ও হাম্বা মোবারক। রিদম ভাইয়া কেমন আছো? আমি তানজিলা নারায়ণগঞ্জ থেকে শুনছি, সাথে দুই ভাই সহ। তানজিলা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আপনাকেও ঈদের অগ্রিম দাওয়াত রইল, আমার সব বন্ধু বান্ধব সবাইকে কিন্তু ঈদের দাওয়াত রইল, সবাই চলে আসবেন আমার বাসা নাখালপাড়া, অর্থাৎ মানে ঢাকায় যারা আছেন আর কি, অবশ্যই কিন্তু সবাই চলে আসতে পারেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন রিদম ভাই, আমাকে কি ভুলে গেছেন? আমি অসুস্থ ছিলাম, তার জন্য যুক্ত হতে পারিনি 3-4 সপ্তাহ, মেডিকেলে ছিলাম। ও মাই গড, ঈদ চলছে, আপনার দাওয়াত আমার বাড়ি। ফাতেমা আক্তার মিমি, মিমি আশা করছি এখন সুস্থ আছেন এবং ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থতা কামনা করছি, আর কোনো সমস্যা নেই তো, এখন থেকে আশা করছি আবার সবসময় আমার সাথে থাকবেন, আপনারও দাওয়াত রইল আশা করছি চলে আসবেন। আলিহা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, তোমার ভয়েসটা অনেক সুন্দর ভাইয়া, সাহেবা গানটা শোনাবা? হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করবো, আর থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে কেউ একজন আছেন, জোবায়ের। আচ্ছা, চট্টগ্রামে সেই লেভেলের ঝড় হয়েছে, মনে হচ্ছিল উড়ে যাবো বাতাসে। হ্যাঁ, জান্নাতুল হীরার কাছ থেকেও ব্যাপারটা জানলাম, আশা করছি অবশ্যই সবাই একটু সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জারমিন আক্তার আছেন, জারমিন আক্তার জবা, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ঈদ মোবারক। হাই রিদম ভাই, আমি তোমার ছোট ভাই রাহাত। আচ্ছা রাহাত, কি অবস্থা, চলে এসেছে? ছিলাম বাজারে, কিনে আনলাম গরু, তাই নাকি, রংটি তার লাল, শিং দুটো সরু, ও এক হাতে চাটা আর ধরে গরুর মাথা। আচ্ছা, দিন দুপুরে নিয়ে এলাম ঘরে, হাসি ভরা মুখ আর বুকে খুশির ঝাঁক, ছোট ভাইয়ের পক্ষ থেকে ঈদ মোবারক, তোমাকেও ঈদ মোবারক রাহাত। আর গরু কেমন হলো ভাই, কত হলো গরু, কত কত জানিয়ে দিবেন একটু কষ্ট করে। তারপর দেখতে পাচ্ছি ফালাক আছেন আমার সাথে, ওয়াও নাইস নেম ফালাক, খুব সুন্দর নাম কিন্তু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফালাক, আশা করছি আপনিও ভালো আছেন। একটা গানে চলে যাই বন্ধুরা, শেষ ঘন্টায় আছি, আরও কিছুক্ষণ কথা হবে, আড্ডা হবে, এখন একটা গান শুনবো আমরা, সাইরা রেজা করার একটা গান, সুখের অমিল অ্যালবামের ধারধারিনা গান, আশা করছি গানটা ভালো লাগবে। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, তো আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই সবাই কানেক্টেড থাকবেন আমার সাথে। তো চলুন, এত কথা না বলি আমরা সোজা গানে চলে যাই।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: 92.4 Hello listeners, this is RJ Rhythm here. এখন পর্যন্ত আছি, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত। দেখতে দেখতে যদিও শেষ ঘন্টায় চলে এসেছি, তবে আছি আরো কিছুক্ষণ আপনাদের সাথে, আরো কিছু বিষয় নিয়ে গল্প হবে, আড্ডা হবে। আগামীকাল ঈদ, আশা করছি এইটা সবার খুব সুন্দরভাবেই কাটবে, খুব ভালোভাবেই কাটবে। আর হচ্ছে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কিন্তু আমি বারবার করে মনে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পরিষ্কারের যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে। কোনোভাবে ময়লা আবর্জনা কিন্তু রাস্তাঘাটে ফেলে রাখা যাবে না। কোরবানির পরপর কিন্তু নিজ নিজ দায়িত্বে কিন্তু অবশ্যই ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিতে হবে, এবং হচ্ছে যে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো প্যাকেট করে অবশ্যই সিটি কর্পোরেশনের যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই বুঝিয়ে দিতে হবে। তো আশা করছি এটা সবার সুন্দর কাটবে। অনেকেই যুক্ত আছে আমার সাথে, চলুন বন্ধুরা কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে এখন কে কে যুক্ত আছে। কোথায় ভাইয়া, আপনার দাওয়াত থাকলো আসবেন আমার বাসায় রংপুরে। আচ্ছা ঠিক আছে, রংপুরে চলে আসবো তাহলে ঈদের দাওয়াতে। আশা করছি আপনিও চলে আসবেন। বাই দ্য ওয়ে, আমাকে ঈদের দাওয়াতটা দিল কে? নামটা তো লিখলেন না, নামটা একটু ছোট করে লিখে দেবেন বন্ধু।

এরপর দেখতে পাচ্ছি কোথায় মিম কিন্তু যুক্ত আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ মিম যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কেমন আছেন রিদম, ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা সাদিয়া অ্যান্ড সামিয়া ফ্রম সিলেট, দুইজন কি ঈদ মোবারক, ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে, এইবার ঈদে কি যে করি, রেডিও শুনবো না, তাহলে কি করবো বলবো না। আচ্ছা এই আফরিন যদি অনেকদিন পর হঠাৎ একদিন ফেসবুকে কমেন্ট দেয় তখন আপনার কেমন লাগবে? যাই হোক জানি ততদিনে মনে থাকবে না এই বন্ধুটার কথা যে সবসময় আপনাকে পচাভূত বলে ধমক দিয়ে এসেছে, তাই তো? না না না, অবশ্যই আফরিন, অবশ্যই আপনি সবসময় আমার মনে থেকে যাবেন, কারণ আফরিন কিন্তু মানে আফরিন হচ্ছে আমার মনে এমন একটা জায়গা নিয়েছে যে জায়গাটার আসলে কোনো মিনিং হয় না। কজ আফরিনের মেসেজ দেখলে কিন্তু আমার ভিতরে মানে হচ্ছে কলিজাটা হালকা করে একটু চিপ দিয়ে উঠে, যাই হ্যাঁ আফরিন চলে এসেছে, শেষ। যাই হোক দুষ্টামি করছিলাম আফরিন, না আশা করছি ঈদেও থাকবেন, কথা হবে। আচ্ছা আমি একটু ফেসবুক কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসবো, দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত। প্রথমেই দেখতে পাচ্ছি তাসরিফ তৌফিক আছে আমার সাথে, জি ভাইয়া ঘুম থেকে উঠেই আপনার পোস্টটা দেখেই বুঝতে পারলাম কালকে ঈদ, না হলে বুঝতামই না। যাই হোক তাসরিফ তৌফিক, হ্যাঁ আগামীকাল ঈদ, তাসরিফ তৌফিক আপনার জন্য, আপনি যাতে বুঝতে পারেন যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা সেটা বোঝার জন্যই কিন্তু আমি হচ্ছে এই ফেসবুকে পোস্টটা করেছি। বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আশা করছি আপনি ঢাকা চলে আসবেন আমার বাসায়, আপনার ঈদের দাওয়াত রইল। আচ্ছা সামান্তা শাহানুর কিন্তু আছে আমার সাথে, এই যে মিস্টার আর জে কিং শোনা যায় না তো, ঝিঝি করছে, আচ্ছা ঠিক আছে টেকনিক্যাল সমস্যা হতে পারে জানিয়ে দিচ্ছি, দেখা যাক। আসসালামু আলাইকুম, এই যে মিস্টার আর জে কিং কি অবস্থা, আজ লেট হয়ে গেল ঈদের জন্য, কাজের অনেক চাপ তবুও শুনছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সামান্তা। সামান্তা সবসময় কিন্তু থাকে আমার সাথে, গতকাল রাতেও মুশফুলি সামান্তার সাথে আমার কথা হয়েছিল। বাই দ্য ওয়ে যারা আমার সাথে এমনিতে যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু আমার পেজে চলে আসতে পারেন বা আমার প্রোফাইলে চলে আসতে পারেন, সেখানে টেক্সট করলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে রিদম খন্দকার আর পেজ হচ্ছে আরজে রিদম, সো আশা করছি অবশ্যই সবাই চলে আসবেন, মেসেজ ড্রপ করে দিলে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা আছি একদম পাঁচটা পর্যন্ত, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। একটা গানে চলে যাই আমরা এখন, আমরা এখন খুব সুন্দর একটা গান শুনবো, সেই গানটা হচ্ছে আন্দাজে করম, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই গানটা উপভোগ করতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি। একদম শেষ পর্যন্ত আশা করছি সবাই আমার সাথেই থাকবেন, মিড ডে ফিল্ডের সাথেই থাকবেন এবং ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। তো চলুন চলুন চলুন, এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: সবার সাথে 90.4.
2: Hello listeners, this is RJ Rhythm here. Welcome back again on your favorite show Midday Field. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে. সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ. এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু কমেন্ট পাচ্ছি, আমি মেসেজে আমি মেসেজ পাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি. সবাইকে অনেক অনেক ধন্যবাদ. আচ্ছা, আমি এত কথা না বাড়িয়ে চলুন কিছু একটু মেসেজ দেখে আসি. কোথায় সাউদা কিন্তু আছে এখন পর্যন্ত আমার সাথে. কোথায় সাউদা লিখেছেন, ভালো থাকেন, কালকে ফ্রি থাকলে কথা হবে ইনশাল্লাহ. কাটাকাটি, প্যাকেটিং, ডেলিভারি দেওয়া সবকিছু একাই করতে হয়, তাই খুব বিজি থাকি. আর হ্যাঁ, আমি যেটা বললাম আসলে কিছুক্ষণ আগে আমরা সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম যে কি বলে ঈদের দিনটা আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু কাটে. এবং হচ্ছে মানে ঈদের দিনে সকালবেলা একটা দায়িত্ব থাকে, দুপুরবেলা একটা দায়িত্ব থাকে, এই সব মিলিয়ে ঝিলে ঈদের দিনটা কাটে. আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, নামটা লিখে নি ভাইয়া, আমি আপনার সাথে জাস্ট একবার কলে কথা বলতে চাই. রিদম ভাইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই চট্টবন্ধু, যদি কখনো আমাদের সুযোগ হয় আমরা ইনশাল্লাহ কলে কথা বলবো. তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে ভাইয়া, রংপুর থেকে মুশফিকুর, জিনিয়া আপু কোন শ্রেণীতে পড়ে? আচ্ছা জিনিয়া, আপনি কোন শ্রেণীতে পড়ালেখা করছেন একটু বলে দেন বন্ধুকে. আচ্ছা, তারপর ও আচ্ছা, জিনিয়ার মেসেজ আবার পেয়ে গেলাম. আমাকে ডেডিকেট করে একটা গান শোনাও, তোমার প্রিয়, কিভাবে যুক্ত হব? আচ্ছা, আমি একটা গান শোনাবো আপনাকে, অবশ্যই শোনাবো. আর হচ্ছে, শোনা যাচ্ছিল না আমার আগের মেসেজ পড়েছো, উত্তর দিয়েছো কি? উত্তর দিলা? আচ্ছা হ্যাঁ, এর আগের আমি মেসেজ পড়েছি, সালামি পেয়ে যাবেন না জিনিয়া. আমি যেটা বলেছি যে বাসায় চলে আসেন আমার নাখালপাড়ায়, আশা করছি সেখানে সবাই সামনাসামনি দেখা করে একটু মিষ্টি মুখ করলেন, তারপর হচ্ছে সালামিটাও নিয়ে গেলেন, কোনো সমস্যা নেই. তারপর দেখতে পাচ্ছি ভাইয়া, দুই দিন মেসেজ দিতে পারিনি কারণ আপনার শো শুনছি আমি. আচ্ছা, দুই দিন পারিনি, আজকে শো শুনছেন? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হুমায়রা, অনেক অনেক ধন্যবাদ আজকে যুক্ত থাকার জন্য. এই পুরো ঈদ জুড়ে কিন্তু আছি আপনাদের সাথে, আগামীকাল ঈদ, আগামীকালও কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসবো বিকাল 4টা বাজে কুরবানি বাজ নিয়ে. সো আশা করছি ঈদের দিন যারা আমার সাথে আড্ডা দিতে চান অবশ্যই কিন্তু ঢাকা FM 90.4 টিউন করে ফেলবেন বিকাল 4টা বাজে. আচ্ছা, মুত্তারিনা ইসলাম আছে আমার সাথে দেখতে পাচ্ছি, মুত্তারিনা ইসলাম সুমনা রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ.

তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে নবাব, আছে সে তার ছোট ভাইদেরকে নিয়ে আমাকে শুনছে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ নবাব, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি গোপালগঞ্জ থানা থেকে, গোপালগঞ্জ থেকে মুকসুদপুর থানা থেকে বামনপাড়া গ্রাম, আচ্ছা ঈদ মোবারক, এসএসসি পরীক্ষা ভালো হয়নি, যাই হোক এগুলো নিয়ে এখন আর আপসেট থেকে লাভ নেই, যেহেতু ঈদের সময় চলে এসেছে অবশ্যই ঈদ নিয়ে ঈদটাকে সেলিব্রেট করতে হবে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে ঈদ মোবারক ভাইয়া রংপুর থেকে সুলতান, সুলতান মোড়ে আসো, আচ্ছা শারমিন, হ্যাঁ ঠিক আছে শারমিন আমি চলে আসবো রংপুরে, দেখতে পাচ্ছি আমার হেভি ফ্রেন্ড সার্কেল আছে, রংপুর যাবো খুব সুন, আসলে একবার রংপুর যাওয়া উচিত। তারপর থ্যাংকস ভাইয়া আমার টেক্সটটা পড়ার জন্য, হ্যাঁ মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। শিউলি কিন্তু আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সিলেট থেকে, শিউলি আপনার টেক্সট আমি পড়েছি, আপনি হয়তো মিস করেছেন, বৃষ্টি আছে দেখতে পাচ্ছি রংপুর থেকে, আদিবা সুলতানা শেফা আছে, সরি আবিদা সুলতানা শেফা, আচ্ছা আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কোথায় ফারজানা কিন্তু আছে সিলেট থেকে, অনেক অনেক ধন্যবাদ ফারজানা, সালামির কথা লিখেছে, সালামি সবাই পেয়ে যাবেন, সবাই চলে আসবেন আমার বাসায়, দাওয়াত রইল, দাওয়াতও খেয়ে যাবেন এবং সালামিও নিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা আছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত, হয়তো চলে যেতে হবে আজকের মতো, বিদায় মুহূর্তে আবারও আসছি আপনাদের মাঝে, এখন একটা গান শুনবো, এখন আমরা হচ্ছে দেব অরিজিতের করা একটা গান শুনবো রঙিন, আর হচ্ছে তোমাকে চাই অ্যালবামের গানটা, তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, এনজয় করবেন, হয়তো আজকের মতো আমাকে যেতে হবে, বিদায় মুহূর্তে খুব জলদি আবারও আসছি আপনাদের মাঝে, তো এত কথা না বাড়ি এখন শুধু গানে চলেছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mississippi Field.
1: Hello, listeners. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. একদম শেষ মুহূর্তে চলে এসেছি আজকের আমাদের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। আশা করছি আজকের এই দুপুরটা সবার একটু হলেও ভালো করে দিতে পেরেছি, একটু হলেও আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছিলাম আজকে আমরা, আশা করছি গানগুলো সবার ভালো লেগেছে। ঈদের আগের দিনের একটা মুহূর্ত, চারিদিকে কিন্তু উৎসব মুখর পরিবেশ, বাইরে ঈদের একটা আনন্দ দেখা যাচ্ছে, গরুর হাম্বা হাম্বা ডাক শোনা যাচ্ছে, ছাগলের আওয়াজ শোনা যাচ্ছে, খুবই অসাধারণ একটা ওয়েদার কিন্তু চারপাশে। তো আশা করছি অবশ্যই সবারই ঈদটা খুব ভালো কাটবে, খুব সুন্দর কাটবে। সবার এই ঈদ হচ্ছে সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সবাই সবার পরিবার পরিজনের সাথে খুব ভালোভাবে ঈদ কাটাতে পারুক, খুব মজা মজা করে গোস্ত খেতে পারুক, সেই দোয়া করছি, সেই কামনা রাখছি আমি। আচ্ছা, আমি যাওয়ার আগ মুহূর্তে, যেহেতু চলে যেতে হবে, যাওয়ার আগ মুহূর্তে আজকের মতো কিছু মেসেজ একটু দেখে যাব। অনেকেই যুক্ত ছিল আমার সাথে একদম শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি আর জে কিং, আমার টেক্সট কি পড়বেন না আপনি? হ্যাঁ, এই যে পড়লাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, আমার সাথে কে আছেন, কোথায় কোথায়? হাম্বা মুবারক জানিয়েছেন। আচ্ছা, হাম্বা মুবারক জানিয়েছেন, কে জানিয়েছেন একটু নামটা? ও আচ্ছা, আকলিমা। আকলিমা আকলিমা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কোথায় আমার সাথে কেউ একজন আছেন, নামটা লিখেননি। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক। তারপর তমা আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আমি এত করে বললাম গান গাইতে, তা পারলা না, এখন যতই বলেন আমি কিন্তু কমেন্টে আসবো না। না না না, তমা, ও আচ্ছা, প্রতিশোধের আগুনে জ্বলছেন তাই নাকি? তারপর নাহিদ আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি নাহিদ একটা ঈদের গান শুনতে চেয়েছে। হ্যাঁ, আমরা আজকে এই যে আপনাদের কাছে বিদায় জানাবো, কিন্তু ঈদের একটা গান দিয়ে আমরা বিদায় জানাবো আপনাদের সবাইকে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। আচ্ছা বুঝলাম না, সবাই ঈদ মুবারক জানাচ্ছেন, বাট আপনার নাম কেন লিখছেন না? নামটা লিখে দিলে তো খুব খুশি হতাম। হাম্বা মুবারক, লাভ ইউ ডিয়ার উমায়না। উমায়না, লাভ ইউ টু, অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ড আমার সাথে থাকার জন্য। জান্নাতুল হীরা আছে, তার নাকি কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ঈদ মুবারক রিদম ভাইয়া, আমাদের গরু কিনতে গিয়েছে হুমায়রা রংপুর থেকে। আচ্ছা হুমায়রা, গরু নিয়ে আসলে আশা করছি গরুর দাম কত হলো সেটা কিন্তু আমাকে একটু মেসেজ করে জানিয়ে রাখবেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু জানিয়ে দিয়েছে তার শ্রেণী, কে জানি শ্রেণীটা জানতে চেয়েছিলেন। জিনিয়া হচ্ছে এবার এসএসসি ক্যান্ডিডেট ছিলেন, এবার এসএসসি এক্সাম দিয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় লাকি খান কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে। ওকে শুনছো, নিজেকে কি মনে করো তুমি, আমার কাছ থেকে এত সহজে ছাড় পাবা? তা আমার কিন্তু সালামি চাই, না হলে আমি রাগ করবো। লাকি ফ্রম সিলেট। আচ্ছা লাকি, অবশ্যই আমি বললাম তো সালামি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর ওগো তুমি কি এসএমএস চোখে দেখতে পাও না? আমাদের সিলেটে খুব ভালো চোখের ডক্টর আছে, এখানে চলে আসো, ভয় পেও না, আমি থাকবো তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই ইচ্ছে করছে, তোমায় যদি হাতের কাছে পেতাম তাহলে কাঁচা চিবিয়ে খেতাম। আমার মনে হয় তুমি সত্যি সত্যি চোখে দেখতে পাও না। দুঃখিত দুঃখিত বন্ধুরা, দুঃখিত। ও লাকি, না এই যে শুনতে পেলাম, দেখতেও পেলাম, চলে এসেছি, এতক্ষণ ছিলাম না আর কি, মানে এতক্ষণ হচ্ছে আপনার টেক্সটটা অনেক উপরে ছিল, তো যার কারণে আমি নিচে টেক্সটগুলো পড়ছিলাম, যার কারণে হয়তো আমার মিস হয়ে গেছে। আচ্ছা, রংপুর থেকে রাশি কিন্তু আছে, ঈদ মুবারক জানিয়েছে, আর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রাশি, আপনাকেও ঈদ মুবারক। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পুরোটা দুপুর জুড়ে আমার সাথে থাকার জন্য। আমি শেষ মুহূর্তে ফেসবুকের কিছু কমেন্ট একটু দেখে আসতে চাই। এস কে কারিমুল কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি, সামান্তা শাহানুর যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তার। সামান্তা, আপনার সবগুলো কমেন্ট পড়বো আমি একটু পরেই পড়ছি। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি সবাই ঈদ ভালো কাটবে, সবাই কালকে সুন্দরভাবে ঈদ কাটাবেন, এবং অবশ্যই ঈদ শেষে শেষ মুহূর্তে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা আছে সে ব্যাপারটা মাথায় রাখবেন। রক্ত বর্জ্য যেগুলো আছে সেগুলো অবশ্যই ভিন্ন জায়গায় বা সাইড করে ফেলার চেষ্টা করবেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। সিটি কর্পোরেশনের যারা আছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদেরকে আপনারাও হেল্প করবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই ঈদ আপনার ভালো কাটুক, সুন্দর কাটুক, সবার সাথে কাটুক, অবশ্যই ভাগাভাগি করে নেবেন, গরিব দুঃখী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে। আশা করছি ঈদটা সবার ভালো কাটবে। অনেক অনেক দোয়া রইল, সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, সবাই চলে আসবেন আমার বাসায় ইনশাআল্লাহ, হৃদমের বাসায় সবার দাওয়াত। আর আমিও চেষ্টা করবো আমাকে যারা যারা দাওয়াত করেছেন সবার কাছে চলে আসার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও আগামীকাল চলে আসবো কুরবানি বাজ নিয়ে বিকাল 4টা বাজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমরা বিদায় মুহূর্তে যে গানটা দিয়ে বিদায় দেবো সবাইকে, সেটা হচ্ছে আমাদের ঢাকা এফএম 90.4 এর কুরবানি ঈদ সং। আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানটা সবাই শুনতে থাকেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।
2: ঢাকা এফএম এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
3: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম কমে গেছে এবার?

Hello, listeners. Shunshan Taka FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার। তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, জীবাণু যেন ছড়াতে না পারে। সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে
1: ঢাকা মেট্রো 9040.
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং আসছে ঈদ, তো বুঝাই যাচ্ছে আসলে যে অনেক কিছু নিয়ে প্রিপারেশন বাকি। আর ঢাকা এফএম 90.4 আপনার জন্য কিন্তু অনেক অনেক আয়োজনের ব্যবস্থা করে রেখেছে, তো সেগুলো নিয়ে কথাবার্তা অবশ্যই হবে। আজকে অনেক অনেক গান হবে, আর অবশ্যই জানিয়ে দিব যে মানে মাঝে মাঝে আসবো, কিছু কথাবার্তা অবশ্যই বলবো। আমার যে যে বন্ধুরা এখন এই মুহূর্তে আপনি শুনছেন, অবশ্যই শুনছেন আপনি ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার বন্ধু আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। আশা করি সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি গানে, চমৎকার সব গান শুনবো আজকে, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল দশটা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর একটা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল চারটা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা সাতটায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত এগারোটায়। ঈদের

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাই টিআইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Agency United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Agency United.
2: Shunchen, Taka FM 90.4.
3: Taka Metro 9040.
4: Let's talk more music. Ha ha.
5: চলছে ঢাকা মেট্রো 9040 এবং অপেক্ষা চলছে আমাদের ঈদুল আজহার সেই দিনটির। যদিও আসলে সেই দিনটির চেয়ে বেশি আমরা মানে আগ্রহ থাকি আগের দিনগুলোতে বেশি, যে কখন আসবে, কখন ঈদ হবে। তারপর যখন ঈদ চলে আসে, ঈদটা যখন চলে যায়, তখন আসলে অনেক বেশি পরিমাণ খারাপ লাগে আসলে, যে কেমন যেন একটা খালি খালি একটা ভাব চলে আসে, যেটার জন্য এত ওয়েট করলাম সেটা এখন আবার চলেই গেল, কিভাবে কিভাবে সময় চলে গেল, এরকম হয়। তো যাই হোক, এটা বলার মূল কারণটা হচ্ছে যে আপনার জীবনের প্রতিটা সময়, আর যখন উৎসবের সময়টা আসবে তখন তারও বেশি অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন সময়টাকে, বা কাউকে দোষারোপ করা, কোনো মানে নেগেটিভ কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো সব থেকে বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করুন, পরিবারের সঙ্গে সময় দিন, কথা বলেন, গান শুনেন, আমাদের ঢাকা এফএম 90.4 এর সঙ্গেই থাকেন, তাহলেই হবে। আর যেটা হচ্ছে কথা, একটু আপনাকে অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আপনি লিখবেন ঢাকা এফএম 90.4, তাহলেই আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে বন্ধু, চলে যাচ্ছে আবারও গানে, সঙ্গেই থাকুন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেক মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: লেট কেন মনটা খুব খারাপ ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড ইয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।
1: এক নেশন এক স্টেশন, ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কুরবানি ঈদ মানেই হচ্ছে মানে হাটে অনেক অনেক আর কি পশু, মানে গরু ছাগল যাই হয় এটার মধ্যে যেটা হয়। আরেকটা যে ভাই আপনি গরু না ছাগল, তারপর ভাই গরু না খাসি, তো অনেক অনেক ধরনের, আপনি উট না দুম্বা, এরকম বিভিন্ন থাকে। তো এটা প্রথম দিকে তো আসলে খুব নর্মাল ভাবেই ব্যবহার করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটা কিন্তু একটা মানে মজার জায়গা হয়ে গেছে, মজার কথা হয়ে গেছে। যেমনটা ধরেন যে এখন কিন্তু সবাই সহজেই বুঝে যায়, তো আপনি এই ভুলটা করতে যাবেন না যে আপনি গরু না ছাগল। দেখা গেছে যে মানে হাটের মধ্যে এমনি গরু দামাদামি করতে করতে মাথা টাথা গরম হয়ে গেছে, আপনি তার মধ্যে এই ধরনের একটা প্রশ্ন করেছেন, মারামারি লেগে গেল। তো এটা আমরা অবশ্যই চাই না, আমরা চাই যে অবশ্যই আপনি আপনার পছন্দের কুরবানির পশুটি পেয়ে যান এবং আপনার এই কোরবানি কবুল হোক, আমরা এটি অবশ্যই দোয়া করি। এবং কোরবানি মানে শুধুমাত্র সেই পশুর কোরবানি না, মনের যে পশুত্ব আছে সেটার কোরবানি কিন্তু অবশ্যই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে অনেক বন্ধু আবার অভিমানও করে ফেলেছেন কেন তাদের কথাবার্তা বলছেন, আজকে কিন্তু প্রথমেই বলে নিয়েছে যে আজকে গান শুনবো এবং মাঝে মাঝে আসবো কথাবার্তা বলবো। তো সঙ্গেই থাকুন অবশ্যই, আশা করছি গানগুলো ভালো লাগছে, অনেকে লিখেছেন গানগুলো ভালো লাগছে, সামনেরগুলোও ভালো লাগবে, সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: মজা লাগে? লাগবই তো। কানে যে ঢাকা FM।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: You're listening to Taka

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4। ঢাকা মেট্রো 9040।
2: ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছি, অনেক কথা বলছি। এখন আপনি নিজে বলতেই পারেন যে আপনি একাই কথা বলছেন, আমাদের কথা তো আমরা তো কথা বলছি না, আপনারাও বলছেন। আপনাদের টেক্সট আমি পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসার জন্য। আর অনেকেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা কিছুদিন আগে থেকেই হয়তো বা রওনা দেওয়া মানে দিয়েছেন আর কি বাসার উদ্দেশ্যে অনেকেই। ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছি, অনেক কথা বলছি। এখন আপনি নিজে বলতেই পারেন যে আপনি একাই কথা বলছেন, আমাদের কথা তো আমরা তো কথা বলছি না, আপনারাও বলছেন। আপনাদের টেক্সট আমি পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসার জন্য। আর অনেকেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা কিছুদিন আগে থেকেই হয়তো বা রওনা দেওয়া মানে দিয়েছেন আর কি বাসার উদ্দেশ্যে অনেকেই। তো অবশ্যই এটা একটা আনন্দের সময়।

খুব কম সময় পাই পরিবারকে সময় দেওয়ার মতো। তো তার মধ্যে এই উৎসবগুলো থাকে যে একটা দীর্ঘ সময় পাওয়া যায় পরিবারকে সময় দেওয়ার জন্য, যেখানে আমাদের মানে আত্মা, যেখানে আমাদের সত্তা সবকিছু আসলে থাকে, তো সেই সুযোগটা আমরা আসলে পাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা গেছেন বা যারা যাচ্ছেন এই মুহূর্তে বা যাবেন, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে যাবেন। কারণ আপনি জানেন যে এই উৎসবের সময়গুলোতে, যেমন আমাদের একটি বড় উৎসব হচ্ছে ঈদ, তো ঈদুল আজহায় অবশ্যই অনেকেই বাসায় যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তাঘাটে সবারই তো একই অবস্থা যে সবাই বাসায় যাচ্ছে, তো সেই ক্ষেত্রে রাস্তাঘাটে খুব একটা রাশ কিন্তু দেখা যাচ্ছে, খুব ক্রাউড দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে একটু সচেতন থাকাটা খুব বেশি পরিমাণ জরুরি, এবং বাসা থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আপনার যেই বাসা আছে বা ঘর আছে আপনি সেটা ঠিক মতো লক করে, বা ঠিক মতো যদি কেউ থাকে তাকে বুঝিয়ে দিয়ে সেটার সিকিউরিটি মোটামুটি কনফার্ম করে তারপর আপনি যাবেন, যেন সেখানে যে আপনার চিন্তা করতে না হয় আল্লাহ ওই বাসায় যেন কি হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এটা যেন হয় আর কি। যাই হোক, ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন, আমাদের বন্ধুরা কিন্তু সবসময়, যেমন সালিহুর সবসময় থাকেন আমাদের, অঙ্কুর আমাদের, জুয়েল বন্ধু থাকেন, ইন্টারন্যাশনাল বন্ধু আমাদের, খুশি মাঝে মাঝে এসে হঠাৎ করে উকি দিয়ে আবার চলে যায়, ঠিক আছে? আমাদের মুসাইবা থাকেন, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে। আসলে নাম নিতে চাচ্ছিলাম না, তারপরেও কিছু নাম চলে আসতো, কারণ এত এত বেশি পড়া হয় যে তাদের নাম চলে আসে। তো আমি গানে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ডিফেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: কোরবানির ঈদ মানেই আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: ঢাকা FM এর সকল শ্রোতা, শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
3: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার?

Hello listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Dhaka Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: 90.4 ঢাকা FM আপনি শুনছেন কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি FM স্টেশন। তো সিফাত তো আপনার সঙ্গেই আছি এবং আজকে গান বেশি শুনছি আমরা। প্রায় সময় সপ্তাহের যে শেষের আড্ডাটি আমাদের হয় সেখানে আমরা অনেক বেশি পরিমাণ গান শোনাই আপনাদেরকে, যেন সেই গানগুলো শুনে আপনার মনটা কিছুটা হলেও তৃপ্ত হয়। তো এখন তো আসলে কয়েকটা বিষয়ে তৃপ্ত হওয়ার মতো বিষয়। একটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ছুটি এবং সেই ছুটিতে নিজের পরিবার পরিজন নিয়ে একটা দীর্ঘ সময় কাটানোর একটা ব্যাপার আছে সেখানে, এবং অনেক ইতোমধ্যে পৌঁছেও গেছেন। তো সেখানে গেছেন, খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন অবশ্যই। এবং যেটা হচ্ছে আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার সঙ্গে যে বাচ্চা আছে, আপনার ছেলে মেয়ে যারাই আছেন, তাদের দিকে বিশেষ নজর রাখবেন। তারা কোথায় যাচ্ছেন, কারণ তারা একটা পরিবেশে বড়। আমি নিজের চোখে দেখেছি যে ঢাকা শহরে বড় হয়েছেন, তারপরে দেখা গেছে গ্রামে যে সেট হতে পারেনি, অনেক ধরনের অনেক অঘটন দুর্ঘটনা ঘটে। কারণটা হচ্ছে তারা তো ওই পরিবেশের সঙ্গে খুব বেশি পরিমাণ মানে ইউজ টু না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গেছেন, আড্ডা দিবেন, মজা করবেন, কুরবানি করবেন, কিন্তু আপনার যে সন্তানরা আছে তাদের দিকে বিশেষ বিশেষ নজর রাখবেন। তারা পুকুরে গেল কিনা, তারা মানে দৌড়ে অন্য কোথাও গেল কিনা, বা যেহেতু কোরবানির সময় অনেকে গরু কিনে ফেলেছেন, কোরবানির পশুটি কিনে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে জায়গায় জায়গায় কিন্তু এরকম গরু থাকে এবং দেখা গেছে যে সেখানে অনেক পাগলা গরুও থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানটিকে কিন্তু আপনার বা ছোট ভাই বোন যারাই আছেন বা আপনি নিজেও একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা অনেক কিউরিসিটি বশত অনেক সময় পাগলা গরুর দিকে চলে যাই, তারপরে পাগলা গরু কিন্তু আর এত কিছু মানে না যে আসলে সে কেন আসছে, সে তো রাগান্বিত অবস্থায় গুতা দিবেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যদি একটু সচেতন হই, আশা করি যে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়াতে পারবো। আর যারা যারা আমাকে লিখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, ঈদে আমাদের অনেক অনেক আয়োজন থাকছে বন্ধু, তো সেজন্য আপনাকে আসলে টিউন করে থাকতে হবে ঢাকা এফএম 90.4, এবং আপনার চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovedhakaFM। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আচ্ছা আমার কথা জিজ্ঞেস করছে ভাইয়া তোমার কি কি শো থাকছে। আচ্ছা আমাকে আপনি পাবেন অবশ্যই আমাদের এই যে এই ঈদুল আজহায় অনেকগুলো আয়োজনের মধ্যে অনেকগুলোতেই আমাকে আসলে আপনি পাবেন। আপনি ঈদের ভিতরে পাবেন হচ্ছে চক্কর বক্কর ঈদ, সেখানে ঈদের বিভিন্ন মজার কথা বা ঈদে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এবং আপনি আমাকে পাবেন হচ্ছে লোফি ঈদে, সেখানে অনেকেই আমার অনেক বন্ধুরা লোফি গান অনেক পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি অনেক ক্ষেত্রে, তো লোফি গান আমরা শোনার চেষ্টা করব। সেই মানে স্পেসিফিক এই লোফি নিয়ে কিন্তু আমার একটা আয়োজন থাকবে, যেখানে অবশ্যই আপনার সঙ্গে আমি যুক্ত হব, আশা করি আপনি আমাকে যুক্ত হবেন, আমার সঙ্গে যুক্ত হবেন। আপনি সময় জিজ্ঞেস করেছেন যে কোন সময় কি হবে না হবে, সবকিছু আপনি পেয়ে যাবেন। এই যে মাত্র বলে দিলাম, আরো বলবো, তো কোনো সমস্যা নেই, আছি যেই তো বলবোই তো। আচ্ছা এখন যেটা হচ্ছে কথা যে আমি এখন গানে চলে যাব, ফিরে এসে আপনাদেরকে আমার আয়োজনের সময়টাও বলে দিব, ঠিক আছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমে ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation, X Station.
1: ঈদ মুবারক, ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ দীপা, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও টান হাতো থাকছে রাত 11টায়। ঈদের

ফুল হাউস রাত ১১টায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল ৯টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর ১২টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল ৪টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা ৬টায় শুনুন ক্রেজি ক্রেইকে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে ছারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: ঢাকা FM এর সকল শ্রোতা, শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
2: বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot music.
2: বিদায় সময় হয়ে গেল, সিফাতকে বিদায় নিতে হবে। অনেক বন্ধু অভিমান করেছেন কেন আমি তাদের SMS পড়ি নাই। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি মাঝে মাঝে অনেক SMS পড়ি, সবচেয়ে বেশি পড়ি হচ্ছে চক্কর বক্কর বাচ্চিতে SMS কমেন্ট এন্ড হোয়াটসঅ্যাপ, এবং বুধবারে কিন্তু ইউজুয়ালি কম পড়া হয়। তো ঈদের সময় সবাই এখন যাত্রাপথে ব্যস্ত, আমার কথা শুনতে শুনতে আবার কোথায় চলে যায় এই চিন্তা করে একটু কম বললাম। যাক, আমি আমার এখন বিদায়ের সময় হয়ে গেছে। আপনাদের পছন্দের অনেক গানই আমার প্লেলিস্টে ছিল, আশা করি আপনার অনেক ভালো লেগেছে। এবং যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে বিদায় নিতে নিতে আমি আসলে যে কথাটা আপনাকে বলে দিতে চাই, অনেকে জিজ্ঞেস করেছিলেন, যদিও আপনারা এগুলো পেয়ে যাবেন, আমি তারপরে একটু বলে দিই যে আপনি ঈদের দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পেয়ে যাবেন ঈদ মর্নিং ম্যাজিক উইথ আরজে পিঙ্কি, এবং 1টা থেকে 3টা লোফি ঈদ নিউজ। বলছিলাম একটু আগে সিফাত আপনার সঙ্গে আছি যে লোফি অনেক সুন্দর সুন্দর গান আপনি শুনতে পারবেন। 4টা থেকে 7টা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আমাদের আরজে রিদমকে, এবং রাতেও কিন্তু আরো অনেক অনেক শো আছে, ভালোবাসা বাংলাদেশ তো আপনি পাবেনই রাতে। এবং দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন নিয়ে আমরা 3 দিন পর্যন্ত আপনি আমাদের এই আড্ডা পেয়ে যাবেন। সো আপনি অবশ্যই শুনবেন, তবে দ্বিতীয় দিনে কিন্তু আপনি আমাকে, অনেকে জিজ্ঞেস করছেন চক্কর বক্কর ঈদ কবে হবে, চক্কর বক্কর ঈদ আপনি পাবেন ঈদের দ্বিতীয় দিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, সেখানে আমি কিন্তু আছি। তো অবশ্যই সঙ্গেই থাকবেন। আর যেই কথাগুলো বললাম যে বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনার বাসা ঠিকঠাক মতো লক করেছেন কিনা সেটা খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই সময় রাস্তাঘাটে ভিড় অনেক বেশি পরিমাণ থাকে, সেক্ষেত্রে আপনার সন্তানের হাত ছাড়বেন না, ঠিকঠাক মতো নিরাপদভাবে আপনি যান, এটা আমরা দোয়া করি অবশ্যই। এবং যাওয়ার পরে আপনি যেখানে ঘুরতে গেছেন সেখানেও আপনার বাচ্চাদের দিকে বিশেষ নজর রাখবেন, নিজের নিজের প্রতিও যত্ন নেবেন যেন আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার আপনার হতে না হয়। যাই হোক, আশা করি আপনার ঈদটা অনেক ভালো যাবে, এবং দোয়াও করি অবশ্যই ভালোই যাক। এবং আমরা আসছি ঈদের আরও অনেক অনেক কথাবার্তা নিয়ে ঈদের সময় পর্যন্ত। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের একদিন আগ পর্যন্ত অগ্রিমই হয়। সো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?
2: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM.
1: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30 অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর ঢাকা ছাড়া অব্যাহত। সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। রাজধানী সহ সারাদেশে চলছে কোরবানির হাটে শেষ দিনের পশু কেনাবেচা। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10 জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। এখন শুনুন পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন।
3: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের ঘটনার সঙ্গে।
4: কোরবানির তাৎপর্য হলো, শিক্ষা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে, মুমিনকে যখন যে নির্দেশ করবেন, কিংবা আমরা এভাবে বলতে পারি একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশগুলো একেবারে শতভাগ নির্দেশের সামনে আত্মসমর্পণ করে নত হয়ে বিনয়ের সঙ্গে খুশি মনে সেই নির্দেশটা বাস্তবায়ন করবে। এটা হলো কোরবানির প্রথম বা অন্যতম শিক্ষা বা তাৎপর্য।
3: সেই স্মরণীয় ঘটনার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের 10-12 তারিখ পর্যন্ত বিশ্বের মুসলমানরা পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের শিক্ষা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কোরবানির প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ এ বিষয়ে বাংলাদেশ বেতার বলেন,
4: নিয়তটা কতটুকু পবিত্র বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান দহা তাইয়িবাতান বিনাফসিহি মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি তার পরিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ চিত্তে, প্রফুল্ল চিত্তে কুরবানি করবে এবং এই কোরবানির বিনিময় তথা সওয়াবের আশা রাখবে, অবশ্যই এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে।
3: ইসলামে কোরবানি ওয়াজিব ওইসব মুসলমানের উপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ মূল্যবান সম্পদের মালিক।
4: আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালের মধ্যে বৈধ পন্থা উপার্জনের মধ্যেই তোমাদের বারাকাত এবং শান্তি নিরাপদ
3: নিজেদের ভেতরের হিংসা অহংকার ও কুপ্রবৃত্তিকেও কোরবানি করি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কুরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
5: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত, পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা
1: কে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
5: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত, পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা।

0: কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
1: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 8:00 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। আরো শুনুন প্রতিবেদনে।
2: হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাতে 35,000 মুসল্লির জন্য প্রস্তুত ময়দান। ঈদের নামাজে নিরাপত্তা নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বুধবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলার আহ্বান জানান।
3: মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের নিরাপত্তার স্বার্থে অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে।
2: ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদ জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদগাহে মুসল্লিদের ব্যাগ ও দাহ্য পদার্থ বহনে থাকবে নিষেধাজ্ঞা।
4: ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। কোন ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
2: এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল 8:00 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
5: একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাব হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা সকালবেলা সেটা ঘোষণা করব।
2: ঈদগাহে প্রবেশে নারীদের জন্য একটি এবং পুরুষদের জন্য 4টি গেট উন্মুক্ত থাকবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 হবে প্রথম জামাত। এর এক ঘন্টা পরপর 10:00 পর্যন্ত আরো 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে সর্বশেষ জামাত হবে সকাল 10:45। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় ঈদের জামাত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরো শুনুন আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে তৈরি প্রতিবেদনে।
6: উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9:00। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। এই জামাত ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে 96টি ও বিভিন্ন উপজেলায় 266টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:00 সার্কিট হাউস ময়দানে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল 7:00। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:00 কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত।

0: হবে। সিলেট নগরীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহিদগা ময়দানে সকাল ৮টায়। এছাড়া নগরীর দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায়। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে জেলা শহরের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০টায়। এখানে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ শাহী ঈদগাহে সকাল ৭:৩০টায় ও সকাল ৮:৩০টায় মোট দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০টায়। এছাড়া দেশের উত্তরের বিভাগ রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায়। টেস্ট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে তাই ঘরমুখো মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বুধবার রাজধানীর হাজারীবাগ পশুর হাটে গিয়ে দেখা যায় পুরোদমে চলছে কোরবানির পশু বেচাকেনা। হাটে এখন মাঝারি ও ছোট গরুর কদর বেশি। হাজারীবাগ কোরবানির পশুর হাটে গরু নিয়ে আসা বিক্রেতারা জানান,
3: ছোট গরু চলতেছে, বড় গরু জানতে বেচা কিনে এনে দেখেন সব এইভাবে, কেউ ১২টা নিয়ে আসছে, কেউ ১৩টা নিয়ে আসছে, এরকম করে সব পড়িয়ে আছে এখন পর্যন্ত।
4: যেগুলা ১৩০, ৪০ এবং ৭০,০০০ পর্যন্ত চলছে, এই গরুগুলা চাহিদা বেশি।
2: এ সময় গরু কিনতে আসা ক্রেতারা জানান,
5: আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল।
3: খুব শখ যে বড় ছাগল কিনবে, এই বড় ছাগল কিনার মধ্যে আমার ছেলের সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম, কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি।
6: আমি একদম মানে খুবই সন্তুষ্ট, গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে।
2: হাটের ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে মোট প্রায় ২৯,৫০০ জনবল প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাই তাদের মাঝে বিতরণ করা হচ্ছে প্রায় ১৮,০০০ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় ২৯,৫০০ জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হচ্ছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণ দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় ১৭,৭০,০০০ প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
9: আমরা আশা করি যে তিন দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাআল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে।
2: অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-র প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে।
10: কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইরে থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ওয়ার্ডে, প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে।
2: নগরবাসী সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: রাজধানী মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামে আক্রান্ত হয়েছে আরও 1118টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে একথা জানানো হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র হজ পালনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আসা হাজিরা আজ মিনায় অবস্থান করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দেন। এরপর তারা বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করেন, আর এরই মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 31 জন নিহত ও আরও 40 জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গত একদিনে হিজবুল্লাহর 150-এরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল। এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টের 2টি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাজনীন ওয়ারেস। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
14: শুনছেন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: কুরবানির ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময়, গ্রামের বাড়ির টান আর একসাথে ঈদের উৎসব উদযাপন। কিন্তু এই আনন্দটা যেন নিরাপদ আর সুন্দর থাকে, সেই জন্য কিছু ছোট ছোট সতর্কতা খুব জরুরি। যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ আর দরজা জানালা ভালোভাবে চেক করে বের হবেন। দীর্ঘ সময় বাসা ফাঁকা থাকলে বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়া ভালো। আর যাত্রাপথে নিজের ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সাবধানে রাখবেন। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমাদের কারণে অন্য কেউ কষ্ট পায় না। তাই নিরাপদ যাত্রা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর আচরণ, এই তিনটাই হোক এবারের কুরবানি ঈদের মূল বার্তা। সবাইকে ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United.

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফা, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত 11টায়। ঈদের

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: এফএম এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার।

listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: শুনছেন, ঢাকা FM 90.4।

0: দামে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM এর সকল শ্রোতা, শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
2: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার।

listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

ঢাকা এফএম এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।

0: FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: দেখো একটা গরু।

Hello, listeners. Shunshan Taka FM 90.4, country's largest FM radio network. And she shall be telling you that Eid Mubarak. And এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার. তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমে ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর কান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঈদ মুবারক। ঈদের 3 দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত 11টায়।

টনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সার্খার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: ঢাকা FM 90.4
3: সারা দেশে
5: সবার সাথে।

0: এফএম এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: গরুর দাম কত?
2: গরুর দাম এত কেমন? দাম না কমে গেছে এবার।

Hello listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাধ্যমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এফএম এর সকল শ্রোতা শুভানু দেই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার।

লিসেনার্স শুনছেন ঢাকা FM 90.4 কান্ট্রিজ লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক, আর সে সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি দ্যাট ঈদ মোবারক। আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসেনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল ১০টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর ১টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল ৪টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা ৭টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত ১১টায়।

দাঁড়িয়ে থাকছে ইদ ফুল হাউস রাত ১১টায়। অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল ৯টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর ১২টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল ৪টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা ৬টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঈদ মুবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পাড়তে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় রাত ৩টা।
1: সবার সাথে 90.4
2: মেলায় যাবে নাকি?
3: হ্যাঁ।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো। ঢাকা এফ